দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডিমিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডিমিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুন রান্না।
3: সোল ফ্যাক্টরি, ব্রট টু ইউ বাই জুই।

আমি যতন করে পুষলাম পাখি, যতন করে

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে।
3: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাধুনি রেডি মিক্সে সব হয়?
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
5: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
6: সোল ফ্যাক্টরি, ব্রট টু ইউ বাই জুই।

0: Factory, brought to you by Jui.
1: ওরে এ মানুষ মরলে পরে বিচার হবে কার, এ মানুষ মরলে পরে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কি বলে মানুষ মরে

পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই, আর পঞ্চয়াত্মা।

জীবাত্মা যায় বিলান হইয়া পরমাত্মার কর্ম লইয়া, এই জীবাত্মা যায় বিলান হইয়া। এমন সুন্দর, এমন সুন্দর দেহ খান।

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কিন্তু শুকায় না রে। এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কিন্তু শুকায় না রে। বলো তেমনি মানুষ, তেমনি মানুষ ঘোরে ফেরে মন।

0: গুড মর্নিং গুড পিপল, ঘড়ির কাঁটায় একেবারে সকাল 8টা যখন বেজে যায় তখনই সময় হয়ে যায় তোমাদের পছন্দের রাইজিং সানের। এক্স্যাক্টলি, সো রাইজিং সানে ডেফিনেটলি কেউ না কেউ থাকে, আর সোমবার দিন তাজরিন হাজির হয়ে যায় তোমাদের সাথে এই সুন্দর সময়টাতে আড্ডা দেবার জন্য। সো এই সুন্দর সময়টাতে আড্ডা দেবার জন্য যেহেতু চলেই আসছি, বুঝতেই পারছো যে কি হবে, অনেক অনেক চমৎকার একটি আড্ডা হবে। চমৎকার একটি আড্ডার অংশ যদি তুমিও হতে চাও তাহলে ফ্রিকোয়েন্সিতে টিউন করে ফেলতে পারো 93.6 FM। এক্স্যাক্টলি, পাশাপাশি গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কি না আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে টিউন করে ফেলতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই সাথে থাকো আমার, এবং একই সাথে বলে ফেলো আজকে সকালটা তোমার কিভাবে শুরু হলো। কারণ কেন, এক এক দিন এক একভাবে সকালটা শুরু হয়, কোনোদিন ভালো কোনোদিন মন্দ। আমার তো শনি না, আমার রবি এবং সোমবার এই দুদিন একইভাবেই সকালটা শুরু হয়, তোমাদের সাথেই আমার সকালটা শুরু হয়। সো ডেফিনেটলি আমি তোমারটা বলে দিলাম, তুমি আমাকে ঝটপট করে তোমারটা বলে দাও ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, যেখানে ভিজিট করলে তুমি একটা পোস্টার দেখতে পাবা রাইজিং সানের, এবং সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তুমি কি বলছো না বলছো, মানে হচ্ছে গিয়ে আজকে সকালটা তুমি কিভাবে শুরু করে। পাশাপাশি যদি তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে চাও, একটা নাম্বার মোবাইল ফোনে সেভ করে ফেলো, নাম্বারটি হচ্ছে 01777077769 01777 77 69। রাইট, সো এই নাম্বারটি ঝটপট করে সেভ করে মোবাইল ফোনে আমাকে এক্স্যাক্টলি টেক্সট করে ফেলো। সো টেক্সট আর কমেন্টের মাধ্যমে জয়েন হতে হতে চলো চলো একটি সেগমেন্ট, দ্যাট ইজ ফ্রেশ সংস অফ দ্য উইক, যার মধ্যে রয়েছে তিনটি ফ্রেশ ফ্রেশ নতুন নতুন গান। সো সেই গানগুলো তো তোমরা এনজয় করবাই, সেই পাশাপাশি আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই আজকের দিন ক্ষণের আপডেটটা। আজ 12ই অক্টোবর 2026 এবং 27শে আশ্বিন 1433, এবং সেই পাশাপাশি 30 রবিউ সানি 1448। এক্স্যাক্টলি, সো ডেটসগুলো জানা শেষ, চলো গান শুনে আবারও ফিরে আসি তাজরিন। এনজয়।
1: ফ্রেশ সংস অফ দ্য উইক, সং নাম্বার 1।

0: এতক্ষণ শুনলেন ফ্রেশ সংস অফ দ্য উইক 93.6 FM.
1: দারুন ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুন।
4: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
5: রেডিও দিন রাত 93.6 FM.

ওয়েল, সকালটা শুরু করার জন্য অ্যামেজিং একটা ওয়ে কি হতে পারে তুমি জানো? ইয়েস, সকালটা শুরু করার জন্য অ্যামেজিং একটা ওয়ে হতে পারে হ্যান্ড এক্সারসাইজেস। বিকজ থাকে না যে আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে টের পাই যে হয়তো বা আমার ঘাড় ব্যথা করছে, অথবা আমার পিঠ ব্যথা করছে, অথবা আমার পা ব্যথা করছে, কিছু না কিছু হচ্ছে, ঠিক আছে? সো অফকোর্স শুধুমাত্র হ্যান্ড এক্সারসাইজের কথা কেন বললাম, আমার ঘাড় একদম মনে হচ্ছে যে ব্যাকা হয়ে গেছে, বুঝছো? বাট সেই জন্য বললাম যে হাতের কিছু এক্সারসাইজ করলে হয়তো বা ঘাড়ের ব্যথাটা চলে যেতে পারে। বাট ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি তোমার অন্য জায়গায়ও ব্যথা থাকতে পারে, তোমার পা ব্যথা করছে ঘুম থেকে উঠে, অথবা হতে পারে আর কিছু না হলেও তোমার শোল্ডার পেইন বা ব্যাক পেইন হচ্ছে। সো সেগুলো যদি তুমি দূর করতে চাও, ইউ ক্যান ডু ইয়োর এনি অফ দ্য ফেভারেট এক্সারসাইজেস। তো থাকে না যে কারো ফেভারেট হতে পারে প্ল্যাঙ্ক, কারো ফেভারেট হতে পারে পুশ আপ, কারো ফেভারেট হতে পারে স্কোয়াটস, হ্যাঁ কারো হতে পারে হচ্ছে হ্যান্ড থেরাপি। মানে থেরাপি বলতে আমরা অনেক সময় দেখা যায় যে হিট দেই, ফিজিওথেরাপি দেই, হ্যাঁ দ্যাটস নট অ্যাকচুয়ালি এক্সারসাইজ বাট কানেক্টেড, ঠিক আছে? মানে এক্সারসাইজও করি ব্যথা দূর করার জন্য, অথবা ফিজিওথেরাপিও দিয়ে থাকি। সো তোমার বাসায় যদি হিটিং প্যাড থেকে থাকে তুমি থেরাপিও দিতে পারো, বাট সকাল সকাল আমি বলবো না যে তুমি সেই থেরাপিটা নাও, আমি বলবো জাস্ট ডু এক্সারসাইজেস, অথবা ওয়েট লিফটিং করতে পারো। বাট সকালে ঘুম থেকে উঠে ওয়েট লিফটিংটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, মনে হয় 12টা-1টার দিকে করলে সেটা ভালো। বাট আপাতত তোমার যদি কোনো পছন্দের এক্সারসাইজ থেকে থাকে, হতে পারে না যে ইউ লাভ স্কোয়াটস অর ইউ লাভ টু জাম্প, থাকে না স্কিপিং রোপ দিয়ে আমরা জাম্প করি, স্কিপিং করি রোপে তুমি আসলে জাম্প করতে পারো, স্কিপিং রোপ দিয়ে অ্যাকচুয়ালি, হ্যাঁ স্কিপিং রোপে তো আর জাম্প করবা না, স্কিপিং রোপ দিয়ে জাম্প করবা। অ্যান্ড ইয়াস লিফটিং বা হচ্ছে অন্য যে কোনো এক্সারসাইজ, ফিঙ্গার এক্সারসাইজেস আছে কিছু, ইউটিউবে তো অ্যাভেলেবল টিউটোরিয়ালস আছে, সো সেটা দেখে তোমার কিন্তু সকালটা সুন্দরভাবে শুরু হতে পারে। একটু নাড়াচাড়ার মাধ্যমে যদি সকালটা শুরু করো, দেখবা তোমার যত ব্যাক পেইন বা শোল্ডার পেইন, নেক পেইন বা যেখানে যেখানে পেইন আছে সব কিছু দূর হয়ে যাচ্ছে, সকালটা চমৎকারভাবে শুরু হবে। অ্যান্ড অন দ্যাট নোট একটা দারুণ গান তোমাদের জন্য প্লেলিস্টে রেখে যাচ্ছি এশিয়ান ফোক জমরা থেকে, এবং ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ট্রাফিক আপডেট নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

Well, Piri Aslam, ঠিক আটটা বেজে 30 মিনিটে রাইজিং সান এর প্রথম ঘন্টায় তৃতীয়বারের মতো দিস রেইন সোতি তৃতীয়বারের মতো যেহেতু চলে আসছি, হ্যাঁ, সো এই সময়টা কিসের সময় সেটা তোমরা ভালোভাবেই জানো, সেটা হচ্ছে ট্রাফিক আপডেট দিয়ে সময়, বিকজ অনেকে নিশ্চয়ই রাস্তা থেকে আমাকে শুনছো। শোনারই কথা, খুব স্বাভাবিক, আজকেও হচ্ছে উইকডেইজের দ্বিতীয় দিন, উইকডেইজের মধ্যে একটি দিন, সো ডেফিনেটলি রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। বাট দেখি আজকে কি স্বাভাবিক সিনারিও দেখা যাচ্ছে নাকি অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে, সেটাই এখন জেনে ফেলবো। সো বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যারা বের হয়েছ এবং বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে প্রগতি সরণির দিকে যাচ্ছ যারা, তাদেরকে বলতে চাই মাঝারি রকমের জ্যাম আছে, ইয়েলো ইয়েলো লেন্সগুলো দেখা যাচ্ছে, রেড না ইয়েলো ইয়েলো, ওকে। সেই পাশাপাশি যারা ফেলানি এভিনিউ হয়ে চলে যাচ্ছ হচ্ছে গিয়ে কামাল আতাতুর্ক এভিনিউতে, খানিকটা তোমাকে সিগন্যালের সময়ে অতিবাহিত করতে হলেও কামাল আতাতুর্ক এভিনিউতে খুব একটা বেশি জ্যামের মুখোমুখি তোমাকে হতে হবে না, সিগন্যালও ফেস করতে হবে না। গুলশান এভিনিউ মোটামুটি অন্যান্য দিনের তুলনায় ফ্রি আছে, এবং সেই সাথে সাথে যারা যারা আছো বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউর দিকে, তোমরা কিন্তু ভারী রকমের একটা সময় পার করতে যাচ্ছ, এবং সেই সাথে সাথে যারা কিনা চলে যাচ্ছ হচ্ছে মহাখালীর দিকটাতে, মহাখালীর দিকটাতে এই মুহূর্তে জ্যাম কম আছে, কিন্তু কখন আবার জ্যাম লেগে যায় বলা যায় না, যাই হোক সমস্যা নাই, বাট আপাতত মহাখালীর লেনগুলো ফাঁকাই দেখা যাচ্ছে। সেই পাশাপাশি জিয়াউর রহমান রোডে অন্যান্য দিনের তুলনায় জ্যাম একটুখানি বেশি আছে, এবং সেই সাথে সাথে যারা বিজয় সরণির দিকে অথবা ফার্ম গেট এবং কারওয়ান বাজারের দিকে আছো, অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি সেই রোডগুলোতে জ্যাম ভালো রকমের লেগেছে, এবং মগবাজার রোড হয়ে যারা মৌচাক মগবাজার ফ্লাইওভারের দিকে চলে যাচ্ছ, এবং সেই সাথে সাথে পুরো মগবাজার রোডের দিকেই তুমি এগিয়ে যাবে, তোমাদেরকে বলতে চাই মগবাজার রোডে শুরুর দিকে জ্যাম না থাকলেও শেষের দিকে ভালো রকমের ট্রাফিক আছে। নিউ ইস্কাটন রোডের দিকে মোটামুটি রকমের জ্যাম আছে, খুব একটা বেশি জ্যাম নেই। আউটার সার্কুলার রোডও মোটামুটি রকমের ফাঁকা দেখতে পাচ্ছি, জ্যাম থাকলেও ট্রাফিক থাকলেও সেটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেই পাশাপাশি এদিকটাতে দেখতে পাচ্ছি রামপুরা বনশ্রীর দিকে ভালো রকমের রেড রেড রেড ব্লকস দেখা যাচ্ছে, মানে ট্রাফিক আছে ভালো আকারে, এবং সেই সাথে সাথে যারা যারা আছো গিয়ে হচ্ছে গিয়ে ধানমন্ডির দিকে, ধানমন্ডি সাত মসজিদ রোড হয়ে যারা মোহাম্মদপুরের দিকে এগিয়ে যাচ্ছ, ধানমন্ডির দিকে জ্যাম না থাকলেও মোহাম্মদপুর বসিলা রোডের দিকে তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে তোমাকে একটা ভালো রকমের সময় পার করতে হবে। আসাদ এভিনিউতে আসাদ গেটের দিকে মাঝারি রকমের জ্যাম আছে, এদিকটাতে সদরঘাট গাবতলী রোডটা মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে। সো এই ছিল ট্রাফিক আপডেট তোমাদের জন্য, আবারও চলে যাবো চমৎকার কিছু গানে এবং ফিরে আসবো একেবারে ঘন্টার শেষ প্রান্তে, সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

ফিরে আসলাম আবারও ঘড়ির কাঁটা, যখন বলে দিচ্ছি 8:45 মিনিট। ইয়াস, প্রথম ঘন্টার একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আর প্রথম ঘন্টার শেষ প্রান্তে দেখে ফেলতে হয় বন্ধু কারা কারা আমার সাথে কানেক্ট হয়েছ। এই মুহূর্তে আছো আমার সাথে অর্ণব আলী, ফাহিম এবং রোহিত আলম। আমাকে বলছো ফ্রিকোয়েন্সিতে কি প্লে করা যাবে, বেদনা ফুলো মালা, আরও একটি গান শুনতে চাই এক বৈশাখের দেখা হলো দুজনার। ওকে, ইয়াস, দুটি ট্র্যাক রিকোয়েস্ট করেছো না, ডেফিনেটলি প্লে করা হয়ে যাবে, কিন্তু কখন প্লে করা হবে সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না, বিকজ কিছু গান ফিক্সড আছে প্লে লিস্টে। সো ডেফিনেটলি ওয়ের এভার আই গেট টু প্লে দিস, সেখানেই আমি প্লে করে দেবো, ঠিক আছে? মানে যেখান দিয়েই সুযোগ হয় সেখান দিয়েই আসলে তোমার ট্র্যাকগুলো আমি বসিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। বাট সেই জন্য তোমাকে একটা কাজই করতে হবে, সাথে থাকতে হবে পুরোটা সময় জুড়ে, সাথে থাকো। আর এই মুহূর্তে চলে যাচ্ছি কান্ট্রি নাম্বারস থেকে এলভিস প্রেসলের কন্ঠে ডোন্ট ইউ থিঙ্ক ইটস টাইম, এই ট্র্যাকটি শোনার জন্য, এবং ব্যাক টু ব্যাক কিছু সুন্দর গান শুনে ফিরে আসছি দ্বিতীয় ঘন্টায়। টিল দেন স্টে কানেক্টেড উইথ রেডিও দিন রাত 93.6 FM।

0: বর্তমান সময় সকাল 9টা। এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
1: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

ওয়াল ফিরে আসলাম ঘড়ির কাঁটা একবারে, যখন বলে দিচ্ছে 9:01, তোমাদের পছন্দের রুচি জ্যাম প্রেজেন্স ব্রেকফাস্ট আওয়ারের সময় হয়ে গিয়েছে। এবং আজকে যে ব্রেকফাস্ট রেসিপিটা দিতে যাচ্ছি সেটা আসলে বলতে পারো যে কোনো একটি সলিড খাবার না, দ্যাটস আ লিকুইড। অ্যান্ড লিকুইডের মধ্যেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস আছে, মিষ্টি জাতীয় লিকুইড আমরা কিছু খেয়ে থাকি, আবার থাকে না যে আমরা ঝাল জাতীয় কিছু পানীয় খেয়ে থাকি, সেটাও আছে। এখন আজকে যেটা বলবো সেটা হচ্ছে সকাল সকাল একটু স্পাইসেস খেতে বেশি ভালো লাগে, আবার যেটা হচ্ছে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোও খেতে ভালো লাগে, ঠিক আছে? সো মিষ্টি ঝাল সব রকমই সকালবেলা খেতে ইচ্ছে করে, আর সকালবেলা বেশি খেলে কোনো সমস্যাও নেই। বাট আজকে আমি যে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দ্যাট ইজ মাশরুম স্যুপ। অ্যান্ড মাশরুম স্যুপ নাম শুনলেই খেতে ইচ্ছে করে। সো আমি যেহেতু এই ঘন্টায় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলবো, তোমাকে টিউন করে ফেলতে হবে রেডিও দিন রাত 93.6 FM, বিকজ কিছুক্ষণের মধ্যে এসেই আমি ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। অ্যান্ড টিউন করে ফেলতে পারো ফ্রিকোয়েন্সিতে, পাশাপাশি আমাদের রেডিও দিন রাত অ্যাপে, এবং সেই পাশাপাশি আমাদের লাইভ স্ট্রিম www.radiodinrat.fm। সো এই তিনটা মাধ্যমে যদি তুমি আমার সাথে এই ঘন্টাটিতে থাকো, তাহলে তুমি মাশরুম স্যুপ আসলে কীভাবে বানাতে হয় ইউনিক ওয়েতে সেটা জেনে ফেলতে পারবা, এবং আজকে তোমার কী খাওয়ার ক্রেভিংস হচ্ছে সেটাও আমাকে জানিয়ে দিতে একেবারে ভুলবে না হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01777077769, 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা, যেই পোস্টটা হচ্ছে রাইজিং সানের, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। সো ঝটপট ঝটপট কানেক্ট হতে হতে চলো শুনে ফেলি কিছু ফোক বাংলা জনরা থেকে গান, পপ বাংলা জনরা থেকে গান, এবং কান্ট্রি নাম্বার থেকে দারুণ কিছু গান, এবং কিছু গান শুনে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আবারও। সেই পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

0: Hamilton Radio Dindra 93.6 FM Light up your world.
1: এই হচ্ছে এখনকার শৈশব। ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর সাথে ভরপুর শৈশবটা কাটুক রূপকথার গল্পে। থাকুক না, প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
2: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Alright, চলে আসলাম ঠিক 9:20 অর্জিত শ্রীন তোমাদের সাথে আছি রাইজিং সানের দ্বিতীয় ঘন্টায়, উইচ ইজ দ্য রুচি জ্যাম প্রেজেন্টস ব্রেকফাস্ট আওয়ার। এবং বলেছিলাম যে সবাইকে এই ঘন্টায় পুরোটা সময় আমার সাথে থাকবার জন্য, বিকজ আজকে মাশরুম স্যুপ রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। তুমি যদি ইজি পিজি লেমন স্কুইজি মাশরুম স্যুপ রেসিপি জানতে চাও, বিকজ তোমার হাতে খুব অল্প সময় আছে, বিকজ তাড়াহুড়ো করে হয়তো বা তুমি রান্নাও করছো, খাবেও, রেডিও হবে, আবার অফিসেও যাবে, সো সব কিছু একসাথে যদি তোমাকে আসলে মেনটেন করতেই হয়, তাহলে আমি বলবো যে খুবই শর্টকাট এই রেসিপিটা তুমি একেবারে এখনই বানিয়ে খেয়ে ফেলতে পারো। আমি জানি মাশরুম স্যুপ বানাতে একটু বেশি সময় লেগে থাকলেও তাজরিন যখন রেসিপিটা দেয় এমনভাবে দেয়, যেহেতু সময় খুব কম থাকে, সকাল সকাল সবাইকেই বাহিরে যেতে হয়, কাজে যেতে হয়, তাই ঝটপট করে কিভাবে তুমি বানাবা সেটারই একটা প্রস্তুত প্রণালী তাজরিন তোমাদের সাথে শেয়ার করে ফেলে। সো ডেফিনেটলি ইউ নিড মাশরুম ফর মাশরুম স্যুপ, এটা খুবই কমন অ্যান্ড খুবই অবভিয়াস। আর সেই সাথে সাথে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ইউ নিড ক্রিম, ওকে, অথবা মিল্ক। সো প্রথমে যে কাজটা তুমি করবা, একটা এই দুটা জিনিস হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট ফর মাশরুম স্যুপ, বাট বাকি জিনিসও আছে। তুমি যে কাজটা করবে, একটা ফ্রাইপ্যানের মধ্যে অলিভ অয়েল দিবা অল্প একটুখানি, এবং সেটার মধ্যে পেঁয়াজ, রসুন, এবং সেই সাথে সাথে পেঁয়াজ রসুন বলতে পেঁয়াজ রসুন কুচি, এবং সেই সাথে সাথে অল্প একটুখানি লবণ এবং মাশরুম, সবগুলো দিয়ে ফ্রাই করবা। 5 মিনিটও লাগবে না, ঠিক আছে, খুবই অল্প সময়ে, 4 মিনিট ম্যাক্স 4 মিনিট তুমি ফ্রাই করবা। ফ্রাই করার পরে বেশি করে পানি দিয়ে দেবা, অনেক পরিমাণে পানি দিয়ে দেবা সেই ফ্রাইপ্যানের মধ্যে হলে, ফ্রাইপ্যানের মধ্যে, আর যদি তুমি অন্য কোনো একটি প্যানে নিতে চাও, বড় প্যানে নিতে চাও, বড় একটি প্যানের মধ্যে তুমি হচ্ছে পেঁয়াজ রসুন কুচি এবং লবণ অলিভ অয়েল আর হচ্ছে মাশরুম কুচি সেগুলো সব দিয়ে ভালো করে ফ্রাই করে পানি সহ মিক্স করে ফেলবা। দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গিভ দ্য ক্রিম। এখন ক্রিম হতে পারে হেভি ক্রিম, হুইপ ক্রিম আমি দিতে বলবো না, আমি বলবো হেভি ক্রিম, বাজারে হেভি ক্রিম পাওয়া যায় সেটা তুমি কিনে নিয়ে আসবে, সেটা দিয়ে দিবা। আর না হলে তোমার বাসায় যদি গুঁড়ো দুধ থেকে থাকে, গুঁড়ো দুধ এবং পানি, সেটা ভালো করে মিক্স করে ঘন করে তুমি সেই যেই স্টকটা রেডি করেছো মাশরুমের সেটার মধ্যে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর সেখানে তুমি যেই পরিমাণে

পানি দিয়েছো সেটা খুব একটা বেশি না হলেও চলবে, বিকজ যেহেতু তুমি ক্রিম দিচ্ছই অথবা যেহেতু তুমি গুঁড়ো দুধ এবং পানি মিক্স করা একটা মিক্সচার তুমি তার মধ্যে দিচ্ছই, আমি বলবো না যে বেশি করে পানি দাও সেই স্টকটা রেডি করার জন্য, মাশরুম স্টকটা রেডি করার জন্য। তো আমি বলবো যে কাজটা করবা, হাফ ওয়াটার সেই মাশরুম স্টকে দিবা এবং হাফ ওয়াটার তোমার সেই গুঁড়ো দুধ এবং পানির মিক্সচারটার মধ্যে থাকবে। তারপরে একসাথে ভালো করে মিক্স করার পরে সেটা ঢাকনা দিয়ে তুমি 5 থেকে 7 মিনিট রেখে দিবা। তারপর দেখবা যে এটা অল্প হয়ে আসছে এবং বয়েল হচ্ছে সুন্দরভাবে, সুন্দরভাবে বয়েলও হবে চুলার মধ্যে এবং সেটা কিন্তু আস্তে আস্তে কমেও আসবে। তারপর তোমার সেই মাশরুম স্যুপটা একেবারে রেডি হয়ে যাবে। অ্যান্ড এটার যে স্মেল সেটা আসলে যেই পাবে সেই মাশরুম স্যুপটা খেতে চাবে। সো ডেফিনেটলি এই মাশরুম স্যুপটা সেরকমভাবেই ঝটপট করে যেভাবে আমি বলেছি এভাবে বানিয়ে খেয়ে ফেলো। এবং বানাতে বানাতে চলো একটা সেগমেন্টে চলে যাই, উইচ ইজ চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস প্রেজেন্স বাংলা হ্যাট্রিক, যেখানে থাকে 3টি ফোক বাংলা জনরা থেকে গান। প্রথম গানটি হচ্ছে চ্যানরা বন্ধু রশিয়া, দ্বিতীয় গানটি হচ্ছে বেন অনন্ত এবং তৃতীয় গানটি হচ্ছে ও চুরি। সো ব্যাক টু ব্যাক 3টি চমৎকার গান শুনে কিছু কমার্শিয়ালের পর পর, এবং ইয়াস আফটার আ সার্টেন টাইম আই এম গোনা কাম আগেইন। এ পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: ৯৩.৬ FM।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM. To light up your world.

0: হঠাৎ কান্না পেলে।
1: রেডিও দিনরাত 93.6 FM।
2: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের স্বাস্থ্য সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
3: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

অলরাইট, ঘন্টা শেষ প্রান্তে যেহেতু চলে আসছি, একেবারে একেবারে আই হোপ সো সবাই কিন্তু ব্রেকফাস্ট সেরে রেডি টেডি হয়ে বসে আছো।

আর রেডি হয়ে বসে আছো কিসের জন্য? থার্ড আওয়ারের জন্য, হুইচ ইজ দ্য মোস্ট ফেভারিট অফ আওয়ার artist spotlight hour. So artist spotlight hour e tasrin chole aschi kichukhoner modhe. In the meantime tumra enjoy korte thako folk bangla genre theke pop bangla genre theke kichu chomotkar gaan. Phire ashi notun ekti khontay. Enjoy.

Hey, welcome back once again. Welcome to another new hour of Rising Sun. Ghorir katai exactly. Shokal doshta. Shokal doshta mane hocche Rising Sun er ekebare majhamajhi shomoy ar majhamajhi shomoy jate. Jokhon chole ashi tomader pochonder artist spotlight hour e tokhon kintu besh ফুরফুরা মেজাজে থাকি আমরা সবাই, তাই না? হ্যাঁ, এটা একটা চিন্তা কাজ করে যে কোন আর্টিস্টকে নিয়ে আজকে আসলে আমি কথা বলতে যাচ্ছি, সেটা তোমরা অবশ্যই চিন্তা করে বসে থাকো যে আজকে আসলে তাজরিন কার নাম নিয়ে ফেলবে, কাকে নিয়ে আসলে কথা বলতে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি আজকে যাকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না, বলে দিতে চাই, শাফকাত আমানত আলী। আমরা সবাই তাকে চিনি, হি অ্যাকচুয়ালি আ পপুলার সিঙ্গার, অ্যাকচুয়ালি পাকিস্তানেরও বলতে পারো এবং বলতে পারো যে বলিউড সিঙ্গারের মধ্যেও ওয়ান অফ দ্য পপুলার সিঙ্গার্স। সো তাকে নিয়ে আজকে আমরা অনেক অনেক কথা বলবো এবং অনেক অনেক কথা যেহেতু হবেই, তার গান না শুনলেই নয়। তো প্রথমে তার আঁখো কে সাগর, ইয়াস, এই দারুণ ট্র্যাকটি প্লে করে দেব। তার সব থেকে মানে যতগুলো গান আছে সবগুলোর মধ্যে আমার পছন্দের, পাশাপাশি আই এম শিওর তোমাদেরও পছন্দের এই ট্র্যাকটা আঁখো কে সাগর, যেটা কিনা তার ব্যান্ডেরও একটি ট্র্যাক। সো ব্যান্ডটা কোনটা ছিল বা তার ব্যাপারে আরও ডিটেল যদি তুমি জানতে চাও তাহলে এই ঘন্টায় আমার সাথে থাকো, ফ্রিকোয়েন্সিতে টিউন করে থাকতে পারো, ফ্রিকোয়েন্সি 93.6 FM, পাশাপাশি গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি টিউন করে ফেলতে পারো তুমি আমাকে এক্স্যাক্টলি, এবং বলে ফেলো যে শাফকাত আমানত আলীর কোন ট্র্যাকটি তোমার সবচেয়ে বেশি পছন্দ, হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও এই নাম্বারটির মাধ্যমে 01777 7769 01777 7769, পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা রাইজিং সানের, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো। রাইট, সো বলতে থাকো, লিখতে থাকো আর শুনতে থাকো শাফকাত আমানত আলীর আঁখো কে সাগর, এই দারুণ ট্র্যাকটি। এনজয় দ্য ট্র্যাক।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
2: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনী রেডিমিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডিমিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
4: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
5: অবশ্যই হবে,
4: বাজার রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
5: 2 সেকেন্ড
4: কি বলো?
5: দোকানে গিয়ে রাধুনী রেডিমিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনী রেডিমিক্সে সব হয়,
5: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।

Well, Peter, আসসালামু আবারো দর্শক বিজয় আটাশ মিনিটে দর্শক তোমাদের সাথে আছি রাইজিং সানে এবং চলছে আর্টিস্ট স্পটলাইট আওয়ার। আজকে কিন্তু কথা হচ্ছে শাফকাত আমানত আলীকে নিয়ে। তিনি মূলত পাকিস্তানি, মূলত অ্যাকচুয়ালি পাকিস্তানি ক্লাসিক্যাল এবং পপ সিঙ্গার, বাট তার জনরাগুলোর ভিতরে কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে মডার্ন পপ এবং পাশাপাশি রক জনরা। সো রক জনরার ভিতরে তো অনেক রকমের জনরাই থাকে, তাই না? যে ফোক রক থেকে থাকে বা হচ্ছে মেটালিক রক থেকে থাকে, বিভিন্ন রকমের রক মিউজিক থাকে। সো সে যেহেতু আসলে একটা ব্যান্ডের সাথে ডিফারেন্ট টাইপের রক মিউজিক তার করাই হয়েছে। এখন বলে ফেলি তোমাদেরকে আসলে যে তার ব্যান্ড কোনটা ছিল, অনেকেই নিশ্চয়ই অধীর আগ্রহে

বসে আছো যে তার ব্যান্ড কোনটা ছিল সেটা জানার জন্য। তার ব্যান্ডটা ছিল ফিউশন, ঠিক আছে, ফিউশন, যেটা কিনা 2001 সালে ফর্ম হয়, এবং পরবর্তীতে সে তো ব্যান্ড কন্টিনিউ করেই, পাশাপাশি সে কিন্তু প্লেব্যাক সিঙ্গার হিসাবেও কাজ করেন বলিউডের সাথে এবং ললিউডের সাথে। সো বলিউড ললিউড দু জায়গাতেই তার বেশ খ্যাত, মানে খ্যাতি আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তিনি একজন খ্যাতনামা সিঙ্গার। সো সে যেহেতু খুবই খুবই পপুলার একজন সিঙ্গার, এবং তার বাবাও কিন্তু একজন পপুলার সিঙ্গার ছিলেন, আমরা সবাই জানি, তাই না, উস্তাদ আমানত আলী খান, তার গানও কিন্তু নিশ্চয়ই আমরা অনেকেই শুনেছি। সো যাই হোক না কেন, এখন আমরা যে কাজটা করব, তার যতই অসাধারণ ট্র্যাক থাকুক না কেন, তেরে নেনা, হ্যাঁ, বা হচ্ছে তু হি মেরা, জান্নাত 2 মুভির, হ্যাঁ, মাই নেম ইজ খান মুভিতে তার ট্র্যাক ছিল তেরে নেনা, হ্যাঁ, এ হসলা, তারপর হচ্ছে অনেকগুলো অনেকগুলো পাত, হ্যাঁ, আঁকু কে সাগর যেটা শুনলাম, সবগুলোই অসাধারণ গান। কিন্তু এখন তার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্র্যাকস লাল মেরি পাত, এই ট্র্যাকটি শুনবো এবং শুনে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আবারও। সে পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলে আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
4: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
5: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
6: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
7: রেডিও দিন রাত 93.6 FM।

Welcome back. ফিরে আসলাম একেবারে দশটার ঘন্টার শেষ প্রান্তে, 10:51 তাজরিন তোমাদের সাথে আছি। চলছে রাইজিং সান এবং রাইজিং সানের তৃতীয় ঘন্টাকে বলে ফেলতে হবে বিদায়, এবং বিদায়ের পালায় তোমাদের জন্য অবশ্যই আরও কিছু চমৎকার গান রেখে যাব, কারণ গান প্লে করে দেওয়াই হচ্ছে আমার কাজ। রাইট, সো ইয়া, যার যেই পছন্দের গান আছে সেগুলো বলে ফেলতে থাকো, আর দেখবা যে সেগুলো একটার পর একটা প্লে হয়ে যাচ্ছে। সো প্লে করে দিব তোমাদের পছন্দের গান এই মুহূর্তে, শুধু মন আমার পপ বাংলা জনরা থেকে, এবং কিছুক্ষণ পরেই দুটি চমৎকার গান শুনে কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। দুটি গান নয়, তিনটি গান, হ্যাঁ তিনটি গান অ্যাটলিস্ট প্লে হবে, তিনটি গান শুনেই ফিরে আসবো ইয়াস সর্বশেষ ঘন্টায় রাইজিং সানের। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM 2, লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

0: এখন সময় সকাল 11টা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: অলরাইট, ঘড়ির কাঁটায় একেবারে বলে দিচ্ছে ঠিক সকাল 11টা। 11টা বলতে বলতেই 11টা বেজে 1 মিনিট হয়ে গিয়েছে। দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায় না? আমরা মনে করি সময় অনেক আস্তে যায়, বাট সময় অনেক ফাস্ট যায়। তোমাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলানোর জন্য তোমাকে এবং সেই পাশাপাশি সময়তে আসলে কী হয়েছে না হয়েছে সেই সকল কথাও বলার জন্য এই ঘন্টায় চলে আসছি তাজরিন, রাইট? কারণ এই ঘন্টাটিতে মানে আজ 12ই অক্টোবর পৃথিবীতে কারা কারা এসেছিলেন, কারা কারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন আজকের দিনটাতে, বা এমন কোনো ঘটনা যেটা কিনা আসলে আমরা চিন্তা করলে মনে করি যে এই ঘটনাটাও পৃথিবীতে ঘটেছে, অবাক হয়ে যাই। এরকম কিছু ঘটনা নিয়ে এই ঘন্টায় তাজরিন হাজির হয়ে গিয়েছি আজই পুরোটা সময় রাইজিং সানে। এবং তুমিও যদি আমার সাথে থাকতে চাও ফ্রিকোয়েন্সিতে টিউন করে ফেলতে পারো 93.6 FM, এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর, রেডিও দিন রাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটাতেই কানেক্টেড হয়ে যাও। পাশাপাশি কানেক্ট হতে হতে এনজয় করো একটি সেগমেন্ট মাটি টানে বাংলা গানে, যেখানে থাকে দুটি ফোক বাংলা জনরা থেকে গান। প্রথম গানটি হচ্ছে মনের মানুষ এবং দ্বিতীয় গানটি হচ্ছে আমার বন্ধু যে এলো না। সো দুটি দারুণ ট্র্যাক শুনবো ফোক বাংলা জনরা থেকে, এবং ফোক বাংলা জনরা শুনে চলে আসবো তাজরিন আবারও। ইন দ্য মিন টাইম তুমি যদি আজকের দিনটা তোমার জন্য বিশেষ হয়ে থাকে সেটা চাইলে আমার সাথে শেয়ার করে ফেলতে পারো ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা পোস্টার দেখতে পাবে রাইজিং সানের, এবং সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। সে ঝটপট করে লিখে ভালো আমাকে, লিখতে লিখতে চলো শুনে ফেলি মাটির টানে বাংলা গানে। এনজয়।
1: কি খাচ্ছেন?
2: বার্গার।
1: প্রতি কামড়ে অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন?
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার,
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি।
3: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি। ওয়াও এটা তো দারুণ,
1: সত্যি দারুণ।

0: হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
1: দিনরাত 93.6 FM, your ultimate folk station.

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, ফিরে আসলাম একেবারে 11:20 এবং সময়টা বলে দিচ্ছে আজকের দিন মানে 12 অক্টোবর। কারা কারা পৃথিবীতে এসেছিলেন আজকের দিনে? পৃথিবীতে এসেছিলেন বিশেষ মানুষজন, যারা তারা হচ্ছেন 1864 সালে কামিনী রায়, বাঙালি কবি। এক্স্যাক্টলি, তার কবিতা আমরা অনেকেই পড়েছি, অনেকেই আমরা তার কবিতা অনেক বেশি পছন্দ করি, তাই না? হ্যাঁ, আবার মানে থাকে না যে অনেকে ছোটোবেলায়ও কিন্তু আসলে তার কবিতা পড়েছো, আবার অনেকে বড় হয়েও পড়েছো, এক একজন এক এক রকম, বাট তারপরেও পড়েছো তো। ইভেন শি ইজ ভেরি পপুলার, রাইট? ওকে, তাকে অবশ্যই জন্মদিনের অনেক শুভেচ্ছা। 1902 সালে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনীকার। সো সে কিন্তু আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন এবং তার কারণেই কিন্তু আমরা আসলে ভ্রমণ কাহিনীগুলো অনেকটাই জানতে পেরেছি, তাই না? সো 1902 সালে তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এবং আমার মনে হয় যারা অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন তারা একটু ভ্রমণ করতে বেশিই পছন্দ করেন। 1927 সালে এতশাম হায়দার চৌধুরী, পাকিস্তানি এবং বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক, তিনিও আজকের দিনে পৃথিবীতে আসেন। সো তিনজনকেই জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং একই সাথে আজকের দিনে যারা মৃত্যুবরণ করেন তাদের মধ্যে রয়েছে সারপ্রাইজিংলি 1997 সালে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি একজন পার্বত প্রেমিক এবং সেই সাথে সাথে তিনি একজন শ্রেষ্ঠতম ভ্রমণ কাহিনীকার। সো দেখো, তিনি আজকের দিনে জন্মগ্রহণও করেন, তিনি আজকের দিনে মৃত্যুবরণও করেন, তার জীবনটাও আসলে গল্পের মতো। একই সাথে এই তিনি 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1997 সালে আজকের দিনে কিন্তু তিনি মারা যান। সো এমন খুব কমই হয় বা এরকম যাদের সাথে ঘটে তারা আসলে দে আর ভেরি, আই উড সে যে তাদের জীবনটা একেবারে মানে একেবারে মাপা মাপা বলতে দেখো একদম সময় মানে একদম সেই এইজেই, মানে ধরো সাপোজ আই এম 30 years old, or I'm 35 years old, or I'm 25 years old, তো আমার বরাবর 25 years হয়েছে পরেই আমি মারা গেছি। তো একদম একদম রাউন্ড যেই এইজটা সেই এইজেই তিনি কিন্তু আসলে মারা গিয়েছেন। সো যাই হোক না কেন, তাকেও অবশ্যই অনেক শ্রদ্ধা জানাতে চাই, তার জন্যই আমরা আসলে ভ্রমণ কাহিনী ব্যাপারে ভ্রমণ কাহিনীগুলোর ব্যাপারে আসলে ইন্টারেস্টেড ফিল করেছিলাম সবাই, তাই না? যাই হোক, অ্যান্ড তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং আজকের দিনে যাদের জন্মদিন তাদেরকেও জন্মদিনে অনেক শুভেচ্ছা এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং শ্রদ্ধা নিবেদন করে আবারও চলে যেতে হবে গানে, বিকজ এখন কিন্তু শেষ করে দিচ্ছি না, গানে যেতে হবে আর ফিরে আসতে হবে কিছুক্ষণের মধ্যে মর্নিং হাইলাইটস নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকো, সুন্দর থাকো, রেডিও 93.6 FM।

আসলাম ঘড়ির কাঁটায় একেবারে 11:30 যখন তখনই, মানে হচ্ছে যে 11টার ঘন্টার মাঝামাঝি সময়, আর এই মাঝামাঝি সময়টাতে তাজরিন তোমাদের সাথে আছি রাইজিং সানে, এবং রাইজিং সানের সময়টায় মর্নিং হাইলাইটস দেবার সময় হয়ে গিয়েছে। ইয়াস, যারা সকাল থেকে মিস করে ফেলেছো, শুনতে পারোনি, কোনো সমস্যা নাই, বলে ফেলতে চাই সকালে কথা হয়েছে একেবারে 8টার ঘন্টায়, তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সকালটা শুরু করতে পারো, বিকজ দিস ইজ আ ভেরি বিউটিফুল ওয়ে টু স্টার্ট ইয়োর ডে, বিকজ ঘুম থেকে উঠলে না আমাদের হাত পা অনেকটাই আসলে ম্যাচম্যাচ করে, হ্যাঁ এটাকে ম্যাচম্যাচই তো বলে, আমাদের হাত পা কেমন জানি একটু দেখা যায় যে ক্র্যাম্পস হচ্ছে। সো এই জিনিসগুলো যদি তুমি দূর করতে চাও, ডেফিনেটলি ইউ ক্যান ডু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আফটার দ্যাট তুমি কিন্তু বেরিয়ে পড়তে পারো কাজের উদ্দেশ্যে, তাহলে দেখবে যে কাজটাও স্মুথলি হচ্ছে, পাশাপাশি সব কিছু ভালোই কাটছে। সেই সাথে সাথে ট্রাফিক আপডেটটাও আমরা শুনে ফেলেছিলাম প্রথম ঘন্টায়, এবং দ্বিতীয় ঘন্টায় কথা হয়েছে মাশরুম স্যুপ রেসিপি নিয়ে, বিকজ দ্যাট ওয়াজ আওয়ার রুচি জ্যাম প্রেজেন্স ব্রেকফাস্ট আওয়ার। এবং থার্ড আওয়ার যেটা হচ্ছে আর্টিস্ট স্পটলাইট আওয়ার, আর্টিস্ট স্পটলাইট আওয়ারে কথা হয়েছে সবার পছন্দের শাফকাত আমানত আলীকে নিয়ে, এবং তার দুটি অসাধারণ গানও আমরা কিন্তু শুনে ফেলছি। যেই দুটি অসাধারণ গান শুনছি সেগুলো শুনে না আসলে এত মন ভালো হয়েছে থার্ড আওয়ারে, যারা মিস করে ফেলেছো সমস্যা নাই, ইউটিউবে আসলে তার গানগুলো সার্চ দিয়ে আবারও শুনে নিতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ঘন্টায় আজ 12ই অক্টোবর, যাদের জন্মদিন এবং যারা আজকের দিনে আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই বারবার স্মরণ করি। সো তাদেরকে কিন্তু আমরা স্মরণ করে ফেলেছিলাম, বিকজ অফ তারা কিন্তু ওয়ার্ল্ডকে অনেকভাবে কন্ট্রিবিউট করেছেন। সো তাদেরকে, তাদের কন্ট্রিবিউশনের কথা আমরা কখনোই ভুলবো না, বিধায়ই আজকের দিনে তারা পৃথিবীতে এসেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন, অথবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তারপরেও পৃথিবী আলোকিত করে তারপর চলে গিয়েছেন, সে কারণেই তাদেরকে আমরা স্মরণ করে ফেলেছি। ছিল মর্নিং হাইলাইটস, এখন আবারও চলে যাব সুন্দর কিছু গানে, ফিরে আসব একেবারে ঘন্টার শেষ প্রান্তে। টিল দেন স্টে কানেক্টেড উইথ রেডিও দিন রাত FM 93.6, এনজয়।

Hey, welcome back once again, and welcome for the very last time on Rising Sun. Yes, Rising Sun থেকে বিদায় নিয়ে নিতে হবে, কিন্তু তোমরা জানো যে সোমবার দিন তাজরিন কিন্তু হ্যালো লেডিজেও থাকে তোমাদের সাথে একেবারে চমৎকার একটি আড্ডা দেবার জন্য। সো যারা যারা চমৎকার আড্ডার কালারফুল একটি ম্যাজিক্যাল আড্ডার পার্ট হতে চাও, হ্যাঁ আড্ডাও কিন্তু কালারফুল হতে পারে, রাইট? সেটা যদি হতে চাও ডেফিনেটলি টিউন করে ফেলো 93.6 FM, মানে টিউন তো করে থেকে যেও, ঠিক আছে, চলে যেও না, থেকে যেও, বিকজ 12টার সময় আমি হ্যালো লেডিজে চলে আসছি। সেই পর্যন্ত শুনতে থাকো এশিয়ান ফোক জনরা থেকে মাদারি এই দারুণ ট্র্যাকটি। এনজয় দ্য ট্র্যাক।

0: এখন সময় দুপুর ১২টা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Once again, welcome to another new hour and new show. Hello, ladies. Coded kata exactly. Dupur bauta beche. Ek minute. Ekke bare shokal goriye dupuro hoye gelo. Kintu Tazreen gelo na, right? Tazreen, ajke tomader sathe aro tinti ghonta exciting ekti adda debar jonno. Addaye jodi tumio part nite chao, tumio jodi ei addar ongsho hote chao, tahole tune kore felo 93.6 FM. Yes. ফ্রিকোয়েন্সিতে পাশাপাশি গুগল প্লে স্টোর অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে স্ট্রিম হচ্ছে রেডিও দিনরাত। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটাতেই কানেক্টেড হয়ে যাও, এবং পাশাপাশি বলে ফেলো গিয়ে যে আজকের দুপুরটাকে ঘিরে তোমার কী কী প্ল্যানিং আছে। হ্যাঁ, সকালটায় যেমন বলছিলাম যে সকালটা শুরু করতে পারো এক্সারসাইজ করে, সেরকম দুপুরটাও কিন্তু আসলে থাকে না যে একটানা অনেকক্ষণ কাজ করার পরে দুপুরের সময়টাতেও হয় যে আমরা ফ্রিজ হয়ে যাচ্ছি। সো সেরকমটা যদি তোমার মনে হয় তাহলে দুপুরের সময়টাও তুমি এক্সারসাইজ করে শুরু করতে পারো, দ্যাট কুড বি আ গ্রেট আইডিয়া। এবং এছাড়াও যদি তোমার অন্যান্য কোনো আইডিয়া থেকে থাকে সেটা তুমি আমাকে জানিয়ে দিতে পারো ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা পোস্টার দেখতে পাবা হ্যালো লেডিজের, এবং সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তোমার আইডিয়াসগুলি কী কী। আর সেই সাথে সাথে যদি তুমি হোয়াটসঅ্যাপেও টেক্সট করে জানিয়ে দিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777 077 0769 01 77 77 6 9, রাইট। সো এই নাম্বারটি ঝটপট করে মোবাইল ফোনে সেভ করে ফেলো, এবং সেভ করে টেক্সট করার থেকে একেবারে নিজেকে বিরত রেখো না, ঠিক আছে? টেক্সট করার থেকে নিজেকে বিরত রেখো না, বেশি বেশি করে টেক্সট আর কমেন্ট করতে থাকো, আর কমেন্ট অ্যান্ড টেক্সট করতে করতে চলো শুনে ফেলি একটি চমৎকার গান, একটি না দুটি চমৎকার গান, যেটা রয়েছে একটা সেগমেন্টের মাধ্যমে, উইচ ইজ বাউল রিপাবলিক। অ্যান্ড যেই দুটা ট্র্যাক থাকছে সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে তিন পাগলে হলো মেলা, এবং দ্বিতীয় গানটি হচ্ছে বসন্ত বাতাসে। সো ব্যাক টু ব্যাক দুটি দারুণ ট্র্যাক শুনে কিছুক্ষণের মধ্যে চলে আসছি তাজরিন। সেই পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিনরাত 93.6 FM। Talk to you about it.

0: Radio Dinrat 93.6 FM to light up your world.
1: Radio Dinrat 93.6 FM.

ওয়েল, সময় যখন বলে দিচ্ছে একেবারে 12:20, হ্যালো লেডিজ, এর প্রথম ঘন্টার একেবারে বলতে পারো গিয়ে কোয়ার্টার সময়টাতে ফিরে আসছি দ্রিন এই মুহূর্তে তোমাদের সাথে। আর এই সময়টাতে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে একটু একটু একটু করে রিল্যাক্স করি। আর এই রিল্যাক্সের সময়টাতে তুমি যদি চারপাশটাকে একটু সুন্দরভাবে দেখতে চাও এবং সুন্দর করে রাখতে চাও, তাহলে কিছু না, জাস্ট ডেকোরেট ইয়র রুম অর ওয়েভার ইউ আর, ঠিক আছে? এখন তুমি তোমার বেডরুমে থাকতে পারো, অথবা তুমি তোমার অফিসে তোমার ডেস্কে থাকতে পারো, অথবা হতে পারে গিয়ে যে তুমি তোমার ক্লাসরুমে থাকতে পারো। বাট যেখানেই থাকো না কেন, ক্লাসরুম থেকে হয়তোবা তুমি আমাকে শুনছো না, ডেফিনেটলি ক্যান্টিন থেকে শুনছো, কারণ ক্লাসরুমের ভিতরে টিচার্সরা তোমাকে জীবনেও রেডিও শুনতে দিবে না। বাট ইফ ইউ আর অ্যাট ক্যান্টিন, হ্যাঁ, সো ক্যান্টিনেও কিন্তু তুমি আসলে চারপাশটা লক্ষ্য করে দেখতে পারো। হোয়াট ইউ ক্যান ডু ইজ, আসলে আমরা ভিতর থেকেই সব কিছু প্ল্যান করে যেটা করি সেটাই আসলে হয়, ঠিক আছে? মানে সেটাই আসলে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে? সো তুমি যদি তোমার রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখো, তাহলে আস্তে আস্তে তুমি তোমার চারপাশটাকে, তোমার এলাকাটাকেও সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখবা, তারপর তুমি দেশটাকে সুন্দরভাবে রাখবা, তারপর তুমি ওয়ার্ল্ডটাকে সুন্দরভাবে রাখবা। সো তুমি যেখানেই আছো সেই জায়গাটাকে একেবারে পরিপাটি করে ফেলো। তুমি যদি তোমার ডেস্কে বসে থাকো, সব কাগজপত্র এলোমেলো না করে রেখে, অথবা কোনো জিনিস এক সাইডে আছে, কোনো জিনিস অন্য সাইডে আছে, এভাবে না রেখে একটা ফিক্স পজিশনে সব কিছু রেখে দাও। ইভেন তুমি যদি তোমার বেডরুমে থেকে থাকো, থাকে না যে আমাদের কাপড় কিছু এলোমেলো হয়ে আছে, কিছু হয়তো বা তোমার একটি চেয়ার আছে রুমের মধ্যে বা সোফা আছে সেখানে পড়ে আছে, কিছু তোমার আসলে তোমার বিছানায় পড়ে আছে, আবার কিছু হচ্ছে ঠিক আছে একেবারে কাপবোর্ডের ভিতরে আছে। সো যেগুলো বাহিরে আছে সেগুলোও তুমি আসলে ঝটপট করে ভাঁজ করে ভিতরে রেখে দাও, সেটাও কিন্তু একটা ভালো দিক বা ভালো আইডিয়া। এই সময়টাতে শুধু রিল্যাক্স না করে এইভাবে আসলে কাজে লাগাতে পারো। এক্স্যাক্টলি, সো সমস্ত জায়গাকে আসলে পরিপাটি করো, তোমার ঘর, তোমার ডেস্ক, তোমার ক্লাসরুম, সব কিছু পরিপাটি করার পরে আস্তে আস্তে এই প্র্যাকটিসটা ধরে রাখতে রাখতে দেখবা যে তুমি তোমার এলাকাকেও সুন্দর করে রাখছো। যেখানে হয়তো বা আবর্জনা ময়লা পড়ে আছে সেটাও তুমি আসলে কোনো একটা পরিকল্পনা করলে যে সেগুলো আসলে কিভাবে ক্লিন করা যায়, ক্লিন রাখা যায়। এবং পরবর্তীতে দেখা গেল যে তুমি দেশকে নিয়ে চিন্তা করছো, দেশকে পুরোপুরিভাবে কিভাবে ক্লিন রাখা যায়। অ্যান্ড আফটার দ্যাট, আফটার ইউ সলভ দিস প্রবলেম অফ দ্য কান্ট্রি, তারপর ইউ উইল গো টু দ্য ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ডকেও তুমি সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারবে। সো ছোট থেকেই তো আসলে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয়, তাই না? ইয়াস, জাস্ট রিমেম্বার দিস অ্যান্ড এভাবেই এগিয়ে যাও, দেখবা যে তোমারও ভালো হচ্ছে, দেশেরও ভালো হচ্ছে, সমাজেরও ভালো হচ্ছে। অ্যান্ড অন দ্যাট নোট, তাজরিন আর কথা বাড়াচ্ছে না, চলে যাচ্ছে কিছু চমৎকার গানে, পপ বাংলা জনরা থেকে, পপ ইংলিশ জনরা থেকে রেখে যাচ্ছি, ফিরে আসছি ঘন্টার এই মাঝামাঝি সময়টাতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ রেডিও দিন রাত 93.6 FM, লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

জীবনে কোনো কাজই আসলে করা পসিবল না। আর সুস্থতার জন্য অন্যতম একটা জিনিস কি বলতো? আমি বলে দেই, অন্যতম একটা জিনিস হচ্ছে পানি খাওয়া। এক্স্যাক্টলি, যদি তুমি বেশি বেশি করে পানি খাও তাহলে তোমার অনেক রোগ বা অনেক অসুখ অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সো আমরা কে না চাই অসুখ বিসুখ থেকে দূরে থাকতে। সো ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট দিস, যে তোমার শরীরে কোনো রকমের কোনো রোগ না থাকুক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাক, ডেফিনেটলি 7 থেকে 8 গ্লাস পানি প্রতিদিন ডেইলি তোমাকে পান করতে হবে। সো ইয়াস, যারা এখন আমাকে শুনছো, একটা আসলে একটা বটলে করে পানি ভরে তারপর তোমার কাছে রেখে দাও, কিছুক্ষণ পরপর সেটা সিপ নেবা, তাহলে অল্প অল্প করে তোমার বডিতে পানিও যাবে এবং চিন্তাও থাকবে না যে আচ্ছা আমি কি কম পানি খেলাম না বেশি পানি খেলাম সারাদিনে। সো অল্প অল্প করে কিন্তু অনেক পরিমাণে পানি চলে যাবে বডিতে। আর সেই সাথে সাথে এই মুহূর্তে যে কাজটা করব, ইয়াস, পানি পান করো, এনাফ enough water, just take enough water and enjoy enough songs. Right, chole jabo pop bangla genre theke gane ebong phire ashbo ghonta jei ghonta ta hocche tomader shobar priyo ghonta, yes, shei ghonta. So notun ekti ghonta chole aschi, she porjonto sathi thako, shunte thako radio din rat 93.6 FM.

ওয়েল, ঘড়ির কাঁটা একেবারে 1:01 শুরু হয়ে গিয়েছে। হ্যালো লেডিজ, এর দ্বিতীয় ঘন্টা, উইচ ইজ ইয়োর ফেভারিট আওয়ার অফ হ্যালো লেডিজ, বিকজ ইয়াস, এই ঘন্টায় আমরা আমাদের পছন্দের যে কাজগুলি আছে সেগুলোর কথাবার্তা অল্প করে বেশি করে শেয়ার করে ফেলি, তাই না? বিকজ সময়টা হচ্ছে কি এমন একটা সময় যে সময় আসলে কোনো কাজ হয়তো বা আমাদের মাথায় আসছে না, বাট সেই সময়টাকে যদি তুমি ইউটিলাইজ করতে পারো তাহলে একদমই অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করতে পারবা। অ্যান্ড সেই জন্য দেরি না করে ঝটপট করে জাস্ট টিউন করতে হবে রেডিও দিন রাত 93.6 FM, ইয়াস ফ্রিকোয়েন্সিতে। পাশাপাশি গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিন রাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে টিউন করে ফেলতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটাতেই সাথে থাকো আমার, এবং একই সাথে বলে ফেলো গিয়ে কোন কাজটি তোমার অনেক বেশি আজকাল করতে ইচ্ছে করছে, ইউ আর সো মাচ ফ্যাসিনেটেড উইথ দ্যাট ওয়ার্ক, সো সেটা আমাকে জানিয়ে দাও ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিজিট করো আমাদের ফেসবুক অফিশিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা পোস্টার দেখতে পাবা হ্যালো লেডিজ এর, সেই পোস্টারের কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তুমি কি বলছো না বলছো, এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বরটির মাধ্যমে টেক্সট করলেও দেখতে পাবো। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01777077769, 01777077769, নম্বরটিতে ঝটপট করে টেক্সট করে ফেলো তুমি। এই মুহূর্তে চলে যাচ্ছে কিছু চমৎকার গানে, চমৎকার জনরা থেকেও ওয়েট করছে, পপ বাংলা জনরা থেকে, পপ ইংলিশ জনরা থেকে, কান্ট্রি নাম্বার থেকে, এবং ব্যাক টু ব্যাক এই সমস্ত জনরার গান শুনে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, তার স্ক্রিন আবারও। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM.

অলরাইট, ফিরে আসলাম ঠিক 1:25 তোমাদের সাথে আছি অর্জিতা স্ক্রিন। হ্যালো লেডিজ, এবং এই দুপুরের সময়টাতে যদি তোমার কোনো কাজই না করার থাকে তাহলে একটা কাজ করতে পারো, নিশ্চয়ই তুমি বসে আছো বা শুয়ে আছো, সো বসে বসে শুয়ে শুয়ে একটা কবিতা লিখে ফেলো, বিকজ ক্রিয়েটিভিটি।

মেক্স পিপল হ্যাপি। সো আর কিছু করে হোক বা না হোক, তুমি যখন আসলে লেজার টাইম স্পেন্ড করো, যখন অনেক বেশি আসলে কাজ খুঁজে পাও না, তখন এরকম সময়টাতে তুমি তোমার ফোনের মধ্যেই যে কোনো একটা কবিতা লিখে ফেলতে পারো, এবং সেটা অবভিয়াসলি রিলেটেবল হতে হবে তোমার লাইফের সাথে, রিসেন্টলি যেই সকল জিনিস ঘটে যাচ্ছে বা হচ্ছে তোমার। আসলে হয়তো বা হতে পারে যে তুমি নতুন কোনো আসলে কাউকে পছন্দ করছো, ইউ হ্যাভ আ ক্রাশ ইন রিসেন্ট টাইমস, সো সেই ক্ষেত্রে তুমি তাকে নিয়েও একটা কবিতা লিখতে পারো, অ্যান্ড দেখবা যে তোমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তুমি তোমার ক্রাশকে পাও আর না পাও, অ্যাটলিস্ট কবিতা হয়ে কবিতা করে তাকে রেখে দিতে পারো তোমার কাছে। এবং সেই সাথে সাথে তোমাকে বলতে চাই যে ইউ ক্যান রাইট ইট ইন এনি ল্যাঙ্গুয়েজ। এমনও হতে পারে যে তুমি ফ্রেঞ্চ পারো, স্প্যানিশ পারো, সো তুমি ফ্রেঞ্চেও লিখতে পারো, স্প্যানিশেও লিখতে পারো, চাইনিজে লিখতে পারো, জাপানিজে লিখতে পারো, বাংলায়, ইংলিশ বা হিন্দি, উর্দু, যে ভাষা তুমি পারো সে ভাষায় পোয়েট্রি লিখতে পারো। সো এটাও কিন্তু একটা অবভিয়াসলি একটা ট্যালেন্ট যে হ্যাঁ আমি অন্য একটি ভাষায় আসলে লিখছি। সো অন্য একটি ভাষায় লিখছি এর মানে এটা না যে দ্যাট ইজ গোয়িং টু বি আ ওয়েস্ট। তুমি হিন্দিতেও লিখতে পারো, ডায়েরি লিখতে পারো, উর্দুতে লিখতে পারো, শায়রি লিখতে পারো, অথবা ইউ ক্যান রাইট ইন ইংলিশ। ইংলিশ তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সো ডেফিনেটলি এটা তোমার কখনোই বিফলে যাবে না। আর বাংলা তো আমাদের মাদার টাং, ডেফিনেটলি বাংলায় লিখলে তুমি অনেক অনেক অনেক গুণে সেটা সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারবা। সো কবিতা লিখে ভালো, এবং কী লিখলে সেটাও পরবর্তীতে তাজরিনকে জানাতে একেবারেই ভুলবা না। আর লিখতে লিখতে এবং গান শুনতে শুনতে চলে যাব আমি, আর ফিরে আসবো একেবারে ঘন্টার শেষের দিকটাতে। সেই পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM। এনজয়।

বয়স হলো আমার, বয়স হলো আমার।

চলে আসলাম আবারও 1:45 একেবারে দ্বিতীয় ঘন্টা শেষ প্রান্তে। তাজরিন তোমাদের সাথে আছি, হ্যালো লেডিজ। এবং আমার সাথে আছো এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোহিত আলম। বলছো শুভ দুপুর আপু। শুভ দুপুর রোহিত আলম, কি অবস্থা তোমার, কেমন যাচ্ছে দিনকাল? ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে এমন পরিচয় বাই সোল সংস? অফকোর্স প্লে করা যাবে না, কেন, অবশ্যই প্লে করা যাবে। And yes, যত দ্রুত সম্ভব আমি প্লে করে দেওয়ার ট্রাই করবো, সে কারণে তোমাকে আমার সাথে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। অ্যান্ড বলে ফেলো, সকালেও তো তোমার সাথে কথা হলো, বাট

Hey, welcome once again, Shuro Hoide. Hello, hello, ladies. Our tritio conta, which is the last and final hour of Hello, ladies. There's Rina Chitomander Shate, Akibari Shokal Atta Teke. Jodio Hello, ladies, Shuro Hoide, Dupur Bauta, but Atta Teke Ono Boruto Tomander Shate. Golpo Adai Mete Achi Ami. Exactly. Ebong Amar Shate O Oneke Nishchoi Mete Mete Acho. Exactly. Ar ei ghontay aro beshi madba. কারণ হচ্ছে গিয়ে এই ঘন্টাটিতে আছে তোমাদের জন্য একটি সেগমেন্ট, পাশাপাশি ফেসবুক লাইভ, আর সেগমেন্টের মধ্যে কি কি গান থাকছে সেটাও কিছুক্ষণের মধ্যে মেনশন করে দিব, সেগমেন্টটা কি থাকছে সেটাও মেনশন করে দিব। কিন্তু বিফোর দ্যাট বলে ফেলতে চাই, তুমি টিউন করে আছো আমার সাথে ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজ, এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি হয়তো বা তুমি আমাকে শুনছো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে আমাকে শোনা যাচ্ছে। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই নিশ্চয়ই তুমি সাথে। পাশাপাশি বলে ফেলো যে দুপুরের সময়টা এই দু ঘন্টা তোমার কেমন কাটলো সেটা আমাকে বলে ফেলো হোয়াটসঅ্যাপে এই নাম্বারটির মাধ্যমে 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা হ্যালো লেডিজের, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তুমি কি বলছো না বলছো। এক্স্যাক্টলি বলে ভালো আমাকে বলতে বলতে শুনে ফেলি, চলো রুচি বারবিকিউ চানসু প্রেজেন্স কান্ট্রি কাউন্টার্স, যেখানে থাকবে প্রথম গান হিসাবে গো রাউন্ড কান্ট্রি নাম্বারস থেকে, দ্বিতীয় ট্র্যাক হিসাবে থাকছে গেন্দা ফুল এশিয়ান ফোক জনরা থেকে, এবং তৃতীয় ট্র্যাক হিসাবে থাকছে অল টু মাই সেলফ কান্ট্রি নাম্বারস থেকে। সো ব্যাক টু ব্যাক তিনটি গান শুনে কিছু কমার্শিয়ালের পরপর চলে আসছি আবারও, স্টে টিউনড।

0: একঘেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারে রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: ৯৩.৬ FM।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
3: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
4: হ্যাঁ পোলাও,
3: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
4: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
3: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
5: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
6: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
7: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
8: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
9: শুনছেন দিনরাত রেডিও দিনরাত, রেডিও দিনরাত 93.6 FM।

ওয়েল ফিরে আসলাম, ঠিক দুটা বেজে 32 মিনিটে, একেবারে মাঝামাঝি সময়টাতে। হ্যালো লেডিজ, তৃতীয় ঘন্টা এক্স্যাক্টলি। অন্যান্য দিনে এই সময়টাতে হয়তো বা ফেসবুক লাইভে থাকি দ্য স্ট্রিম, বাট আনফর্চুনেটলি ফর সাম ইস্যুস ওভার হিয়ার আজকে কিন্তু আসলে লাইভে আসাটা হচ্ছে না। বাট তারপরেও গল্প আড্ডা সব কিছুই তো ফ্রিকোয়েন্সিতে হবে। ডেফিনেটলি টিউন করে আছো রেডিও 3 রাত 93.6 FM, উইচ ইজ দ্য ফার্স্ট ফোক স্টেশন অফ দ্য নেশন। অ্যান্ড শো যেহেতু লেডিজদেরকে নিয়ে না হলেও, মানে লেডিস বা হচ্ছে আমাদের জেন্টলম্যান সবার জন্যই শোটা, বাট শোয়ের নামটা তো হচ্ছে হ্যালো লেডিস। সো আই থিঙ্ক আমাদের লেডিসদেরকে নিয়ে কিছু বলা উচিত। আর মূলত দেখো, আমরা যেরকম বলি যে একটা ছেলে যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু তার পিছনে অবভিয়াসলি একজন মেয়ের অবদান আছে, সেম গোজ ফর উইমেন। একটা উইমেন যদি সাকসেসফুল হয় সেটার জন্য কিন্তু আমাদের আসলে একজন পিছনে আছে যে কিনা আসলেই ডেফিনেটলি আমাদেরকে অনবরত সাপোর্ট করছে, রাইট? All need our partners to support us. And সেই সাথে সাথে আসলে সমাজে কিন্তু তুমি চাইলে দেখবা যে সবাই, মানে স্পেশালি ফিমেল যারা, তারা কিন্তু অনেক দিক দিয়ে সাকসেসফুল, হয়তো বা ইনফ্লুয়েন্সার হিসাবে, অথবা মোটিভেশনাল স্পিকার হিসাবে, অথবা অ্যাথলিট হিসাবে, অথবা টিচার হিসাবে, কোনো না কোনো দিক দিয়ে দে আর সাকসেসফুল। অ্যান্ড অফকোর্স সেটার জন্য তো আমরা সবাই তাদেরকে আসলে প্রেস করতে চাই, এবং অফকোর্স আমাদের সবারই উচিত তাদেরকে অনবরত সাপোর্ট করা। যদি আমরা তাদেরকে অনবরত সাপোর্ট করি, ওয়েদার ইউ আর ফিমেল অর মেল, আমরা যদি কাউকে ছোট না করে তাদেরকে যদি বড় করে তুলি, তাহলে কিন্তু দেখো ফিমেলসরাও এগিয়ে যাবে এবং হচ্ছে সমাজটাও এগিয়ে যাবে, রাইট? এক্স্যাক্টলি। সো উই মাস্ট ডু দ্যাট। অ্যান্ড সেই সাথে সাথে দুপুরের কথা ভুলে গেলে চলবে না। দুপুর কিন্তু একেবারে শেষের দিকে না হলেও এমন একটা সময় পার করছি যে সময়টা হচ্ছে লাঞ্চ করার। যারা যারা এখন পর্যন্ত লাঞ্চ করনি, লাঞ্চ করে ফেলো, এবং ইয়াস তাজরিনের সাথে থাকো, বিকজ আরও কিছুক্ষণ তাজরিন আছি তোমাদেরই সাথে দুপুরের সময়টাতে। সো এখন চলে যাচ্ছি গানে, কিন্তু ফিরে আসছি একেবারেই ঘন্টার শেষের দিকটাতে। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও 3 রাত 93.6 FM।

ওয়েল, দেখতে দেখতে প্রায় হ্যালো লেডিজ এর শেষ প্রান্তে চলে আসছি। 2:47 রিং ছিলাম ঠিক সকাল 8 থেকে, রাইট? এক্স্যাক্টলি হ্যালো লেডিজ এর সময় 12 থেকে হলেও ঠিক ঠিক ঠিক সকাল 8 থেকে একেবারে রাইজিং সান, এবং রাইজিং সানের পরপর হ্যালো লেডিজ দুটো শোতেই কিন্তু দর্শরিন ছিলাম অ্যান্ড জমজমাট একটি আড্ডার পার্ট আমিও হয়েছি এবং তোমরাও হয়েছো, তাই না? মানে আমি তো ছিলামই, আই ওয়াজ ইয়োর হোস্ট অ্যান্ড তোমরা সবাই কিন্তু আমার সাথে যুক্ত ছিলে 93.6 FM। অ্যান্ড আজকে যেহেতু চমৎকার একটি আড্ডা হয়েছেই, বিদায় নিতে না ইচ্ছে করলেও বিদায় তো নিতে হবেই, because of soon I will meet you guys again. ha ekta mane sheshe theke mane shesh theke ekta notun kichu shuru hoy, so ajker moto hello ladies theke tajrin bidai niye nichhi, kintu ek din pore abaro thik 12 shomoy hello ladies e chole ashbo. shei porjonto sobai bhalo thakbe, shusto thakbe ebong nijer beshi beshi kore jotno nibe. Allah hafiz, bye bye, take care.

Soul Song brought to you by Meadow Radio Din Raat 93.6 FM.

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডিমিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডিমিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
3: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে।
3: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাধুনী রেডিমিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাধুনী রেডিমিক্সে সব হয়,
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
5: আছি সবই চোখে দিয়ে।

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: Radio Dinrat 93.6 FM.

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। রেডিও দিনরাত।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: রেডিও দিন রাত 93.6

0: वेलकम एवरीवन सुनछो रेडियो दिन रात 93.6 एफएम सादिया हाजिर हुए गेलाम रुचि प्रेजेंस ढाकार सन्धानिये समय बोलछे 5টা বেজে 1 মিনিট রবি থেকে বুধবার 5টা বেজে যাওয়া মানে হচ্ছে ঢাকার সন্ধ্যার সময় হয়ে যাওয়া আর আজকে যেহেতু সোমবার আমি আর জে সাদিয়া আছি গল্প আড্ডার জন্য আর এই যে বলছি যে তোমাদের সাথে গল্প এখানে আমি হাজির তোমাকে যেটা করতে হবে আড্ডায় ঝটপট করে যুক্ত হয়ে যেতে হবে আর সেটার উপায় খুবই সহজ চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো অথবা ফেসবুকে থ্রুতে কানেক্টেড হয়ে যাও আর সেটার জন্য যেটা করো ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট উইচ ফানিস্ট ঢাকার সন্ধ্যা সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও জানিয়ে দাও মনের আপডেট দিন তারিখের আপডেট দিয়ে দিচ্ছি শুরুতেই বললাম আজ সোমবার 12ই অক্টোবর 2026 27/14/1433 দিন তারিখের আপডেট তো দিয়ে দিলাম দিনটা কেমন করে কাটাচ্ছ সেটার আপডেট দিতে নিশ্চয়ই ভুলবেন অ্যান্ড রাইট নাও যেহেতু ঢাকার সন্ধ্যার একেবারে শুরুতে আছি যেটা করছি চলে যাচ্ছি গানে রাইট নাও ঢাকার সন্ধ্যার একেবারে শুরুতে ওয়েট করছে একটা সেগমেন্ট হুইচ ওয়ান ইজ ফ্রেশ সংস অফ দ্য উইক সো ফ্রেশ সংস অফ দ্য উইকে যেটা করছি কিছু ফ্রেশ ফ্রেশ গান তোমাদের জন্য প্লে করে দিয়েছি কিছু চমৎকার গান শুনি ফিরছি আবারও সো স্টে টিউনড
1: Fresh songs of the week.
2: Song

0: এতক্ষণ শুনলেন ফ্রেশ সংস অফ দ্য উইক 93.6 FM.
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
6: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
7: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউড স্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউড স্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

শুনতে থাকুন রেডিও দিন রাত 93.6 FM। শুনছেন রেডিও দিন রাত 93.6 FM।

0: ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

পিরিয়ালামা আবারও শুনছ রেডিও দিন রাত 93.6 FM সাদি আছি ঢাকার সন্ধ্যা নিয়ে, উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই রুচি। সময় বলছে এখন এক্স্যাক্টলি 5:38, অ্যান্ড আমরা আছি এখন প্রথম ঘন্টায়। আর এই সময়টাতে দেখা যায় যে অফিস থেকে বাড়ি ফিরে আমরা একটু ট্রাই করি যেন আমরা সারাদিনের ক্লান্তি ভুলে একটু হেলদি লাইফ মেনটেন করতে পারি, রাইট? সো হেলদি লাইফ মেনটেন করার জন্য যেটা করতে পারো, অফিস শেষ করে বাসায় আসার পর একটু ফ্রেশ হয়ে চলে যেতে পারো জগিংয়ের জন্য। আর এটা তো আই গেস কম বেশি সবাই জানো যে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটলে আসলে এটা আমাদের বডির জন্য কত কত কত বেশি ভালো। সো চাইলে কিন্তু এই যে এরকম করে জগিংয়ের জন্য বের হয়ে যেতে পারো বিকেলবেলাটাতে। আমার কাছে অলওয়েজই মনে হয় যে এরকম ওয়েদার, এই যে এখন যেরকম ওয়েদার, অক্টোবরের যে ওয়েদারটা থাকে সেরকম ওয়েদারে পরন্তু বিকেলবেলাটা খুবই চমৎকার হয়। আর এই সময়টাতে আসলে অফিস থেকে বাসায় ফিরে এরকম জগিংয়ে বের হতে কিন্তু ভীষণ লাগে, ওয়েদারটা ভালো থাকে, দেন হচ্ছে সূর্যটা ডুবছে ডুবছে এরকম সময়। সো ওভারঅল মিলে একটা খুব শান্ত, একটা খুব রিল্যাক্সিং পরিবেশ সৃষ্টি হয়, রাইট? সো এরকম ওয়েদারে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে। এনিওয়েজ, এরকম করে বিকেলবেলায় জগিং করা হয় কিনা সেটা অবশ্যই জানো। অ্যান্ড রাইট নাও যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনি, ফিরছি ঘন্টা শেষের দিকে।

ঘন্টার শেষের দিকটাতেই ফিরে এলাম আবার শুনছো রেডিও দিন রাত 93.6 FM আদি আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে 5:40, তার মানে কিন্তু আছে প্রথম ঘন্টার শেষের দিকে। প্রথম ঘন্টার শেষের দিকে বেশি একটা কথা না বাড়িয়ে যেটা করছি চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনি, ফিরছি নতুন ঘন্টা নিয়ে দ্বিতীয় ঘন্টা নিয়ে। সো স্টে টিউন্ড।

0: এখন সময় সন্ধ্যা ৬টা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

Welcome back once again, Shuncho Radio Din Raat 93.6 FM. Sadi Achi, Ruchi Presents Dhaka Shondhaniye. Shomoy bolche 6ta beje 1 minute. Achi ditiyo ghontay, achi Dhaka Shondhar. Thakne je gorom gorom khoborer ghontay. Mane ei ghontatate dekha jay je tomader sathe latest ki hocche na hocche, kon series ta ashlo, movie ta ashlo, othoba kon gaan ta release holo, shei shob kichu gorom gorom khobor niye tomader sathe ei ghontay golpo adda hoy. অথবা দেখা যায় আজকে কোন ম্যাচটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে জম্পে সাড্ডা হয়। সো দ্বিতীয় ঘন্টায় হাজির হয়ে গিয়েছে আমি আরজে সাদিয়া, আর এই যে বলছি যে গল্প আড্ডার জন্য দ্বিতীয় ঘন্টায়ও তোমাদের সাথে আছি। সো তোমাকে যেটা করতে হবে, আড্ডায় যুক্ত থাকতে হবে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777 077 69, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাওয়ার সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ ঢাকার সন্ধ্যা। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। আমি জানিয়ে রাখছি এই ঘন্টা শুরু হয়েছে কিছু চমৎকার গানের থ্রুতে, কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনি ফিরছি আবারও। সো স্টে টিউন্ড।

বড় সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
1: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। তো স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুন রান্না। 93.6 FM

ফিরেলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে এখন এক্সাক্টলি 6:22, অ্যান্ড এই সময়টাতে বলে থাকি যে অবসরে কি করতে পারো। অবসরে নতুন একটা সিরিজ দেখতে পারো যেটা কিনা নেটফ্লিক্সে গেলেই তুমি পেয়ে যাবে। আর তুমি কি জানো এই সিরিজটা রিলিজের পর 4 দিনের মধ্যে 65 লাখ ভিউও হয়ে গিয়েছিল। কথা বলছিলাম নেটফ্লিক্সের শীর্ষে থাকা এখনের সিরিজ ইস্ট অফ ইডেন নিয়ে। ইস্ট অফ ইডেন বেসিকলি হচ্ছে জন স্টেইন বেকের একটা উপন্যাস অবলম্বনে হচ্ছে বানানো হয়েছে। 1952 সালের এক ক্লাসিক নোভেলের অবলম্বনে হচ্ছে এই নেটফ্লিক্স সিরিজটা বানানো হয়েছে, যেখানে হচ্ছে 7 এপিসোডের এই সিরিজটাতে তুমি দেখতে পারবে ফ্লোরেন্স পার্ককে, জোসেফ জারাকে, দেন হচ্ছে ক্রিস্টোফ বটকে, আরও অনেক রিনন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন এই সিরিজে। অক্টোবরের 1 তারিখে এই সিরিজটা রিলিজ পেয়েছে। অ্যান্ড এই হিস্টোরিক্যাল ড্রামাটা আমার কাছে মনে হয় যে তোমাদের নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। সো অবসরে কিন্তু এই সিরিজটা ইস্ট অফ ইডেন দেখতে পারো। অ্যান্ড এখানে যারা মেন ক্যারেক্টার আছে তাদের তো আমার বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ফ্লোরেন্সকে, আই লাভ হার। এনিওয়েজ, এই সিরিজটা এখনও দেখা শুরু করেছো কিনা সেটা অবশ্যই জানো। অ্যান্ড রাইট নাও যেটা করছি চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনি ফিরছি আবারও। সো স্টে টিউন্ড।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

অবসরে তো ইংলিশ সিরিজ কোনটা দেখতে পারো সেটা হচ্ছে বললাম, যে নেটফ্লিক্সে গেলে কোন ইংলিশ সিরিজটা দেখতে পারবা সেটা নিয়ে কথা হয়েছে। পাশাপাশি অবসরে যদি তুমি অন্য কোনো ধরনের সিরিজ দেখতে চাচ্ছ, অন্য কোনো দেশের সিরিজ দেখতে চাচ্ছ, মানে থাকে না যে যেটাকে আমরা বলবো যে নেটফ্লিক্সের যদি বৈশ্বিক নন ইংলিশ টিভি তালিকার কোনো শো দেখতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু যে সিরিজটার কথা এখন তোমাদের রেকমেন্ড করবো সেটা কিন্তু এখন র্যাঙ্কিংয়ে 5 নম্বরের মধ্যে আছে। আর তুমি কি জানো এই সিরিজটা যার যেটা নিয়ে আমি কথা বলছি সেই সিরিজটা কিন্তু 2 সপ্তাহে টোটাল 6,73,00,000 ঘন্টা দেখা হয়ে গিয়েছে, মানে এত এত ভিউস, মানে ভিউর যদি আমি ডিউরেশন বলি, রানিং টাইম বলি, সেক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে। কথা বলছিলাম প্লাস্টিক বিউটি নিয়ে, এটা বেসিকলি একটা জাপানিজ সিরিজ, আর এই নেটফ্লিক্সের এই জাপানিজ সিরিজটা মাত্র 8 এপিসোডের। সো বুঝতেই পারছো যে সিরিজটা রিলিজের পর ডেফিনেটলি দর্শকরা এটা অনেক অনেক অনেক এনজয় করবে। আমি তোমাদেরও হাইলি রেকমেন্ড করব প্লাস্টিক বিউটি, এই সিরিজটা কিন্তু অবশ্যই চাইলে দেখতে পারো। এনিওয়েজ, আমি আরজে সাদিয়া ঢাকার সন্ধ্যায় তোমাদের সাথে গল্প আড্ডা তো দিচ্ছি, এখন সময় বলছে 6:38। এখন যেটা করব চলে যাব গানে, কিছু চমৎকার গান শুনবো আর কমার্শিয়াল শুনবো, দেন ফিরবো ঘন্টা শেষের দিকে। সো স্টে টিউন্ড।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
4: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

ঘন্টার শেষের দিকটাতে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাথে আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে এখন এক্স্যাক্টলি ঘড়ির কাঁটায় কাঁটায় 6:50, তার মানে কিন্তু আছি দ্বিতীয় ঘন্টার শেষের দিকে। দ্বিতীয় ঘন্টার শেষের দিকে দেখতে পাচ্ছি রোহিত আলম গানের রিকোয়েস্ট করেছে, তুমি রবি নীরবে অথবা মায়া বন বিহারিণী এই গানটা প্লে করতে বলেছ। অবশ্যই অবশ্যই যেটা করব, তোমার এই গানটার রিকোয়েস্ট আমি রাখবো, কাজ মায়া বন বিহারিণী আমার খুব খুব খুব পছন্দের একটা গান, সো এই গানটা তো অবশ্যই প্লে করতেই হয়। তো এরকম করেই কিন্তু আমার সাথে ফেসবুকের থ্রুতে কানেক্টেড থাকতে পারছো, আর হোয়াটসঅ্যাপ তো আছে। আর রাইট নাও যেটা করছি, চলে যাচ্ছি গানে, রাইট নাও মায়া বন বিহারিণী গানটা প্লে করে দিচ্ছি, এই গানটা সহ আরও কিছু চমৎকার গান শুনেই ফিরছি নতুন ঘন্টা নিয়ে, শেষের ঘন্টা নিয়ে।

0: ঘড়ির কাঁটা।
1: এখন সময় সন্ধ্যা 7টা।
2: রেডিও দিন রাত 93.6 FM।

0: Welcome back once again with another new hour. Right now you're listening to Radio Din Raat 93.6 FM. Sadia Achi Ruchi Presents Dhakar Shondhani. Shomoy bolche 7ta beje 1 minute. Tar mane kintu amra achi ekhon sheshir ghonte achi Dhakar Shondhar shobtheke versatile ghonte je ghonte thakbe back to back segment. So ghonta shurutei connected hoar niyom gulo shesh barer moto bolchi. Chaile WhatsApp e text korte parcho 01777077769 এই নম্বরে WhatsApp এ টেক্সট করো অথবা Facebook এর থ্রুতে কানেক্টেড হয়ে যাও আর সেটার জন্য যেটা করো ভিজিট করো আমাদের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট উইচ ওয়ান ইজ ঢাকার সন্ধ্যা সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও জানিয়ে দাও মনের আপডেট আমি জানিয়ে রাখছি ঘন্টা শুরু হয়েছে সেগমেন্টের থ্রুতে উইচ ওয়ান ইজ Songs brought to you by Mariel, যেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট থেকে একটা লাইভ পারফরমেন্স প্লে করে থাকি সো আজকে প্লে করে দিচ্ছি রঙ্গিলা এই গানটা সহ আর কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনি ফিরছি আবারও সো স্টে টিউন
1: সোল সং ব্রট টু ইউ বাই মেরিয়েল

0: Soul Song brought to you by Meadow
1: Radio Vinland 93.6 FM.

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 60টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM সাদিয়া আছি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধ্যা নিয়ে। সময় বলছে এখন এক্স্যাক্টলি 7:16, তার মানে কিন্তু আমরা আছি এখন শেষের ঘন্টে, আছি সব থেকে ভার্সেটাইল ঘন্টে, যে ঘন্টে যেটা বললাম যে ব্যাক টু ব্যাক সেগমেন্ট থাকবে। সো এখন কিন্তু আরও একটা সেগমেন্ট ওয়েট করছে আমাদের জন্য, উইচ ওয়ান ইজ রুচি বারবিকিউ প্রেজেন্স কান্ট্রি কাউন্টার্স, যেটা কিনা এই ঢাকার সব থেকে ভার্সেটাইল সেগমেন্ট। আর এই সেগমেন্টে আমরা যেটা করি, আমরা পরপর 4টা গান প্লে করে থাকি, যার প্রথম দুটো থাকে এশিয়ান ফোক জনরা থেকে আর পরের দুটো রাখি কান্ট্রি নাম্বার থেকে। সো প্রথমে যে দুটো গান এশিয়ান ফোক জনরা থেকে প্লে করে দিচ্ছি, সে দুটো গান হচ্ছে আম্বার সারিয়া অ্যান্ড ছাম্বা। এরপরে সরাসরি কান্ট্রি নাম্বারে চলে যাচ্ছি, সেখানে প্রথমে প্লে করছি গুড অ্যাজ ইউ, আর সবশেষে থাকছে আই শুড প্রবাবলি গো টু বেড। এই 4টা গান সহ আরও কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি একেবারে শেষের দিকটাতে। সো স্টে টিউন।

0: খেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারে রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: Welcome to the world of folk music. Ruchi Chanchu presents Country Counters.

0: Country Counters
1: presented by Ruchi Barbecue Tamatoo.
2: Experience করুন মেরিন মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিন মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
0: Country Counters
1: presented by Ruchi Barbecue Tamatoo.

প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা। গাড়ির হর্ন, লাউড স্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয়, ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়। সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউড স্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে শুরু করতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।

একদম শেষের দিকটাতে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM সাদিয়া। এতক্ষণ ছিলাম রুচি প্রেজেন্স ঢাকা সন্ধ্যা নিয়ে। সময় বলছে এখন এক্সাক্টলি 7:43। আজকের মতো যেটা করছি বিদায় নিয়ে নিচ্ছি এখানে। আগামীকালকে আমি আবারও রুচি প্রেজেন্স ঢাকা সন্ধ্যা নিয়ে ঠিক বিকেল 5টায় হাজির হয়ে যাব। টিল দেন টেক বাই অ্যান্ড অলওয়েজ কিপ লিসনিং টু রেডিও দিন রাত 93.6 FM টু লাইট ইউর ওয়ার্ল্ড।

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
2: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।

고치했어요. 나 하미다시 쇼르데이치로 나온 ধর্মের ভিত থেকে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশের পরিবার

0: তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের 2 অর্থনীতিবিদ, রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে BNP সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তি লগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে

0: এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণের সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
1: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও ব্লকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্যের বিনিয়োগ কেবল স্বাস্থ্য সেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্ত স্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবেলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরে পুরো ডাটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে
2: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
3: তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা হিসাবে তাদেরকে রাখা হবে। এই 3 রূপক পর্যন্ত যদি সবাইকে দেওয়া হবে, এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেটেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতে 2-3% ক্রস করে।
2: প্রেস ব্রিফিং এ সমাজ কল্যাণ আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
3: হবে এটা বুঝতে পারছি। ফ্যামিলি কার্ডের পিছনে আপনাকে যেতে হবে, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপ মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আমি না বা একটার পাড়ায় বসে সবার কোনো কানেক্ট করতে বিশিষ্ট অফিস সিস্টেম এবং এটা মনিটর করার জন্য এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তা আমরা এটাকে ফলো করছি যাতে আমাদের তথ্য সংগ্রহ যতদূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
2: আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক ম্যাগনাস ক্রোনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মী ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইইউ ভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোটায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রোনার অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশি কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচনী কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 12 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারিক উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আজকে আকাশে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি আজ তার কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
5: এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা ডিক্লেয়ার করবো। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাবো, কারণ অপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
2: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
5: এখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে সেই অপারেশনের জন্য আমাদের সিভিল ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এনডি বিমান এবং এয়ারলাইন্সের সকল স্টেক হোল্ডাররা আছে, আমাদের ফুয়েল ট্রাফিক সহ অন্যান্য এয়ারলাইন্সেরা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করবো যে কোন কোন এয়ারলাইন্সগুলি আমরা হ্যান্ডেল করবো।
2: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার পর্যন্ত ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। রিয়াদ রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পথ পরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। বলেন, সৌদি আরবে সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিটেন্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ ইসলাম বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলে দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
5: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য আমি বাংলাদেশ সরকার আন্তরিকভাবে আন্তরিক এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার লিখিত আকারে আমাকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত কাজ করবো ইনশাআল্লাহ। একটা জিনিস বলেছেন আপনারা, যে কন্টেন্টগুলো বাংলাদেশে তৈরি করছে সেগুলো অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলো হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রতিটি পরিচালকদের একটা দৃঢ়ভাবে পরামর্শ করা উচিত, যে কোন সিনেমা করলে আপনারা ব্যস্ত পারবেন।
0: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে 33,851টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আজ গণমাধ্যমকে জানায়, এবার পূজার শেষে প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিশ্চিত করতে কোন হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হবে। বাহিনীকে জানায়, মণ্ডপ কেন্দ্রিক নির্মিত টহলের পাশাপাশি বিশেষ মোটর বাইক, রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের গুজব, উস্কানি ও অপপ্রচার রোধে সাইবার উইং এর কঠোর নজরদারি থাকবে। নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ করি। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে, সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি। গবেষণালব্ধ এই মতবাদের জন্য দেশে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি আজ এই ঘোষণা দেয়। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস গণতন্ত্রের দাবিতে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে গণপদযাত্রা মার্চ ফর ডেমোক্রেসির আয়োজন করেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনের গণেশ কুমারের পদত্যাগের দাবি জানান। এতে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় এবং অভিযোগ করা হয়, যোগ্য ভোটারদের মধ্য থেকে 13 কোটির বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল গ্যাস উপস্থাপনা সমূহে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রিয়াদ। যুবরাজ আবদুল্লাজিজ বিন সালমান রিয়াদে ডাব্লিউপিসি এনার্জি কংগ্রেসে এই অঙ্গীকার ব্যক্ত করেন। হুতিরা জানায়, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। টেস্টের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন। আর বাংলাদেশের দরকার 7 উইকেট। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12:00 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। টেনিস। 36তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়ার জেড 30 প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হচ্ছে আগামীকাল। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল বাছাই পর্বের খেলা শুরু হয়। আজ বালক ও বালিকা এককের মূল পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মূল পর্বে একক ইভেন্টের খেলায় অংশ নিতে কোর্টে নামছেন বাংলাদেশের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল টেনিস খেলোয়াড়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ প্রতিবন্ধক সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। ধর্মের ভিত্তিতে নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটা বেজে।

0: cassette player. 93.6 FM.
1: আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7-10 দিনের মধ্যে দেখা যায় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM.

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনী রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
0: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
4: এক ঘন্টা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
5: অবশ্যই হবে,
4: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
5: 2 সেকেন্ড
4: কি বলো?
5: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনী রেডি মিক্সে সব হয়,
5: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।

শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM 6 FM

0: এখন সময় রাত 10টা।
1: Lamp Post brought to you by Revive.

0: স্বাগত করছি সপ্তাহের শেষ রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্টে। ইয়েস, ফাহাদ আছি তোমার সঙ্গে। আজকের এই ল্যাম্প পোস্টের একদম কি বলে শুরুটাই ঠিক আছে, এবং সবাইকে একদম আয়োজনের শুরুতে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে তোমরা সবাই কেমন আছো, ঠিক আছে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, সর্বোপরি এই মুহূর্তে যুক্ত হয়ে গেছো ফাহাদের সঙ্গে এবং থাকবে ঠিক একদম আজকের রাত দুটো অবধি এ পুরো আড্ডা জুড়ে, ঠিক আছে? তো সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনে। তার পাশাপাশি সবাইকে আয়োজনের শুরুতে যেটা জানাতে চাই সেটা হচ্ছে তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো। পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো, ঠিক হচ্ছে? তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 0278715985 এই নম্বরটাতে, 0278715985 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পাবে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 3.6 এফএম এ গেলেই সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ, অ্যান্ড বিফোর প্লেইং সাম বিউটিফুল সংস আই জাস্ট লিটারালি ওয়ানা ডেডিকেট ইউ আর লাভলি সেগমেন্ট ইজ কল সোল সংস ব্রট টু ইউ বাই মেরিল, যেখানে এশিয়ান ফোক জনারি গান থাকছে তোমার জন্য। যে গানটা থাকছে সেটা হচ্ছে হিয়ে কায়ামে বাই মোরা লালা মারওয়াদা। চমৎকার সেগমেন্ট, আরও কিছু গান কমার্শিয়ালের পর ফিরে আসছে। আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 এফএম, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: সোল সং ব্রট টু ইউ বাই মেরিল।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: Soul Song, brought to you by Meryl.

0: ফ্লায়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM

হার্ট বিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়

0: থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station. Lamp Post, brought to you by Revive.

Alright, welcome back once again. Shown to Radio Din Ratani 3.6 FM. It's 10:18 o'clock. Cholche Revive Presents Lamp Post. Fahad Achi tomar shonge thik ei muhurtote ebong shomoy hoye gelo. Satchura Magura jelar onnotomo aro ekta best jayga niye kotha bola. Je jaygatar naam hocche Satchura Prachin Moth o Oitihashik Mondir Prangon. Thik ache. এটা মাগুরা সদরে অবস্থিত। মাগুরা সদর উপজেলার সাঁচরা এলাকায় অবস্থিত সুপ্রাচীন শতাব্দীর এই প্রাচীন মঠ এবং ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণ, যেখানে নবগঙ্গা বা ইছামতি নদীর অববাহিকায় গড়ে ওঠা এই টেরাকোটা ও পোড়ামাটির কারুকাজ খচিত মঠটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাতে প্রাচীন ইটের খাজে যে ইতিহাস এবং চারপাশের যে নিঝুম গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ পরিবেশের নীরবতা, এটা এক অদ্ভুত থমথম এবং রহস্যময় ঐতিহাসিক আবহ তৈরি করে। ঠিক আছে, এই জায়গার অন্যতম হাইলাইটেবল ফ্যাক্টসগুলো হচ্ছে শতবর্ষী প্রাচীন মঠের টেরাকোটা স্থাপত্য দেখা, এই জায়গার নদীর তীরের ঠান্ডা হাওয়া উপভোগ করা এবং একই সঙ্গে ইতিহাসের প্রাচীন গুঞ্জনে হারিয়ে যাওয়া। কিভাবে জায়গাটাতে যাওয়া যায়? ঢাকা থেকে বাসে করে সরাসরি মাগুরা বাস টার্মিনাল বা শহর অভিমুখে নামতে হবে। সেখান থেকে সিএনজি বা ইজি বাইক নিয়ে খুব সংক্ষেপেই সাতছড়া এলাকার এই ঐতিহাসিক প্রাচীন মঠ প্রাঙ্গণে পৌঁছে যাওয়া যায়। সো দ্যাটস হাউ ইউ ক্যান গো ওভার দেয়ার অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ দ্য ফ্যামিলি অর ফ্রেন্ডস উইথ হুএভার ইউ জাস্ট ওয়ান্ট টু গো ওভার দেয়ার অ্যান্ড হ্যাভ সাম ফান। অলরাইট, সো যারা যারা আমাকে কল করতে চাও, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু কল মি রাইট নাও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কিছু টেক্সট পড়ে দিব আমার সঙ্গে কারা কারা যুক্ত হয়ে গেছে, একটু মেনশন করে দিব। আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো রোহিত আলম, ওকে, আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো জামাল মিয়া, যুক্ত হয়ে গেছো হোয়াটসঅ্যাপের থ্রুতে আমার সঙ্গে সুলতানা আক্তার বিনা, যুক্ত হয়ে গেছো আমার সঙ্গে আরও একটা বন্ধু মেসির ছবি দেওয়া বাট কোনো নাম নেই। সো বন্ধু, তুমি তোমার নামটা জানিও এবং আমাকে লিখেছিলে হাই, এবং একই সঙ্গে বিনা আমাকে লিখেছিল আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো, এবং আমাকে রোহিত লিখেছো হ্যালো হ্যালো চেয়ারম্যান, ও মাই গড, ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে এক আকাশ তারা দুই, আচ্ছা এক আকাশের তারা তুই একা গুনিস নে, আচ্ছা ওকে বাই আয়ুব বাচ্চু স্যার, চেষ্টা করতে পারি অবশ্যই তোমার জন্য। এই গানটা আমার খুব পছন্দের একটা গান। একই সঙ্গে এই গানটা কি বাজাতে পারবো, আমি জাস্ট একটু খুঁজে নেই, দাঁড়াবো এইটা বেট, এই গানটা মনে তো হয় না বাজাতে পারবো। আমি ঠিক জানি না, লেটস সি। অলরাইট, এট দ্য সেম টাইম আমি দেখতে পাচ্ছি লিখেছো আরেকটি গান শুনতে চাই, যদি আরেক জনম আমি পাই গো বাই বেলাল খান, আছে ঠিক আছে ওকে চেষ্টা করব। সো রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত্রি 3.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

0: Alright, welcome back once again. Shulchi Radio 3.6 FM and Shulchi every 5% lamppost. Fahad Achi, tomar shonge thik 10:32 minute ebong shomoy hoye gelo phone call pick korcho. Jara jara phone korbe tomader shobar shonge kotha hoye jabe. Thik ache, er moddhe dekhte pacchi amar shonge notun kore jukto hoye geche Afrida Wasima. And Afrida amake likheche ki khaisen dupure ajke amra hocche bhat khelam bhater shonge লাউ শাকের তরকারি, তারপরে হচ্ছে চিকেন ডাল আর কি কি খেলাম, মিষ্টি কুমড়োর তরকারি ছিল আর কি ছিল ভুলে গেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, কি কি দিয়ে ভাত খেয়েছি। সো মোটামুটি দেয়ার ওয়াজ 3-4 টাইপস অফ ডিশেস উইথ রাইস অ্যান্ড ডাল অ্যান্ড দ্যাটস ওয়ার উই হ্যাড ইন আওয়ার লাঞ্চ। ইয়া, so that was our lunch today. Okay, so I made a phone call pick kori and let's see amake ke ke phone korcho, thik ache. All right, hello, assalamu alaikum. Hello,
1: hello, assalamu alaikum.
0: Wa alaikum assalam, ke bolcho?
1: Tama bolchi.
0: Ha,
1: Tama.
0: Oh, Tama, kemon acho?
1: Eito alhamdulillah, bhalo acho tumi?
0: Eito alhamdulillah, amar kache mone hocchilo tumi ashebashe karo shonge kotha bolcho. ও আচ্ছা, যাক তাহলে ঠিক আছে। যাই হোক বলো, তোমার বাসার অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ,
1: সবাই ভালো আছে।
0: এই তো আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। তারপর দিনকাল ভালো কাটছে তো?
1: হ্যাঁ, যাইতেছে ভালোই।
0: কলেজ কেমন যাচ্ছে?
1: ভালোই যাইতেছে।
0: উইথ ইওর ফ্রাইড রাইস? ও, আজকে নবীন বরণ ছিল? পরশুদিন নবীন বরণ। বাহ, তো নবীন বরণে তোমার প্রিপারেশন কি বলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি আমার তোমার নবীন বরণের কথা শুনে আমার মনে পড়ে গেল যখন আমাদের নবীন বরণ হয়েছিল, সো নবীন বরণের 10 দিন আগে আমাদের কালচারাল ক্লাবে নতুন মেম্বার জয়েন করার একটা ইয়ে বের হয়, ঠিক আছে, মানে সার্কুলার বের হয়। সো ওইখানে প্রায় 600-700 স্টুডেন্টস ওরা অডিশন দিয়েছিল, যার মধ্যে ছেলে নেওয়া হয়েছিল, মানে ফার্স্ট ইয়ার থেকে ছেলে নেওয়া হয়েছিল অনলি 3 জনকে, ঠিক আছে, এবং আই ওয়াজ ওয়ান অফ দেম অ্যান্ড মাই ফ্রেন্ড সৌদীপ অ্যান্ড প্রীতম। সো এই যে কালচারাল ক্লাব নবীন বরণ, এটা শুনলাম খুব ইমোশনাল হয়ে যায়। সো নবীন বরণ শব্দটা আমার কাছে ইজ আ ভেরি গুড ইমোশন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট তোমার পরশুদিন নবীন বরণ, খুব এনজয় করবা, ঠিক আছে। নবীন বরণ খুবই এনজয়ের জিনিস, এটা একটা রিমার্কেবল মেমোরি হিসেবে রাখার চেষ্টা করবা, ওকে?
1: আজ মানে ইন্টারেস্টিং থিং ইজ আমাদের ক্লাস থেকে মানে হিউম্যানিটিস থেকে 6 জন পার্টিসিপেন্ট করতেছে ডান্স পারফরম্যান্সের জন্য।
0: বাহ, চমৎকার। তো তুমি সুযোগ পেলে না কেন, নাকি তুমি সুযোগ নেওয়ার চেষ্টাই করো না, কোনটা?
1: চমৎকার,
0: আশা করছি
1: মানে যে আমাদেরকে কোরিওগ্রাফি করবে তাদের মানে তাকে যেন আমি আমার উল্টা পাল্টা স্টেপ দিয়ে ডিসঅ্যাপয়েন্ট না করে ফেলি।
0: না, এমন হয় বাট আসলে হয় না, কারণ ডিরেকশন যারা দেয় তারা খুব ভালো করে ডিরেক্ট করে, ঠিক আছে, তখন আসলে ওই কনফিডেন্সটা চলে আসে, ওই আত্মবিশ্বাসটা চলে আসে যে আমি আসলে মানুষের সামনে এখন পারফরমেন্স করতে পারবো, কারণ তারা তো আসলে ওই রিস্ক নিবে না যে তুমি আসলে পারছো না, তারপরে তোমাকে জোর করে স্টেজে উঠায় দিবে, তাই না?
1: আমি তো দিবিদের কথা বলি নাই, আমি বলছি কোরিওগ্রাফির কথা।
0: আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, বাট আমি জাস্ট তোমাকে বলার জন্য বলছি আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি, আর তোমা আবারও কথা বলবো, ওকে?
1: ঠিক আছে।
0: সো কথা হয়ে গেল তোমার সঙ্গে, রাইট নাও চলে যাবো গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি একদম এই ঘন্টার শেষ পর্যায়ে, সেদিন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

Alright, welcome back to the end of the first hour. Shulshu Radio, the 93.6 FM and Shulshu Revive presents Lamp Post. Yes, Fahad, I see the one from getting lost to the Shachulish mini team. No, I'm a Proton Contest. I see Chulaja with the Do Contact. সেই ঘন্টা কথা বলবো আড্ডা দিব আবারও ঠিক আছে একটা ইন্টারেস্টিং টেক্সট পেয়েছি আমাকে লিখেছো আফ্রিদা যে ভাইয়া সারা ফেসবুক ঘেঁটে আপনার পেজটা পেলাম না অথচ তুমি যদি এই যে শো পোস্টের ক্যাপশনটা পড়তে যেখানে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট উইথ আর জে লেখা এখানেই কিন্তু আমার পেজটাকে মেনশন করা ঠিক আছে সো এই পোস্টের যে ক্যাপশনটা সেই পোস্টের ক্যাপশনে তুমি কিন্তু আমার পেজের লিঙ্কটা পেয়ে যাও সো এত কিছু ঘেটে মানে না ঘেটে তুমি যদি জাস্ট ক্যাপশনটা পড়তে তাহলেই কিন্তু আমার পেজটা পেয়ে যেতে ঠিক আছে আশা করছি এখন তুমি পেয়ে যাবে সো রাইট নাও চলে যাই কানে গান কমার্শিয়ালের পর ফিরে আসে আবারও সাথেই থাকো শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড

0: এখন সময় রাত 11টা।
1: রেডিও দিন রাত 93.6 FM
2: ল্যাম্পপোস্ট ব্রট টু ইউ বাই রিভাইভ।

Hi, welcome back to the second hour of Revive Presence Lamppost. ফাহাদ আছি তোমার সঙ্গে, ঠিক আজকের আয়োজনের দ্বিতীয় ঘন্টায়। তার পাশাপাশি দ্বিতীয়বার মতো সবাইকে স্মরণ করিয়ে দিই আরও একবার যে তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো। এর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrath.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে, তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 02871598585 এই নম্বরটাতে, 02871598585 এই নম্বরটাতে। পাবে আমাকে হচ্ছে তুমি ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM এ গেলেই সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন। সেই পোস্টটাও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আম গোনা ডু ইজ ডেফিনেটলি আম গোনা প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ এন্ড দেন আম গোনা কাম, সো টিল দেন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিনরাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

Alright, welcome back once again. Shunshu Radio 3.6 FM Chulche Revive Presence Lamppost. Shafad Achi, Tomar Sange Thik 11 baje 18 minute ebong shomoy hoye gelo. Tomar Sange ekta chomotkar dark sci-fi genre cinema niye kotha bolar. Je cinematar naam hocche Blade Runner 2049. Cinema ti mukti peyechilo 2017 e. Eta Danish Villeneuve banano onnotomo fantastic ekta sci-fi. যেখানে অভিনয় করেছিলেন রায়ান গসলিং এবং হ্যারিসন ফোর্ড সহ আরো অনেকে অনেকে, ঠিক আছে। সিনেমাটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঠিক এমন যে পৃথিবী তখন এক জাঁকজমকহীন অন্ধকার ও বৃষ্টি ভেজা পতনমুখী গ্রহ হয়ে গেছে। তো কৃত্রিম মানুষ বা রেপ্লিকেন্টদের নিয়ন্ত্রণকারী অফিসারকে অর্থাৎ রায়ান গসলিং এর কাজের দায়িত্ব হলো পুরো রেপ্লিকেন্টদের খুঁজে বের করে ধ্বংস করা। তো একদিন তদন্ত করতে গিয়ে সে এমন এক ঐতিহাসিক ও ভয়ঙ্কর সত্যের সন্ধান পায় যা মানব জাতি ও রেপ্লিকেন্টদের চিরকালের যুদ্ধকে চিরতরে বদলে দিতে পারে। নিখাদ অন্ধকারের ভেতরে নিজের অস্তিত্বের অর্থ খোঁজার এই ডার্ক সাইফাই জার্নি সিনেমার ইতিহাসে এক অনন্য সৃষ্টি। এবং এই সিনেমাটা কেন দেখা উচিত, কারণ আমরা জানি ড্যানিশ ভিলেনোভ, আমি জানি তোমরা ড্যানিশ ভিলেনোভের পরিচালিত কতগুলো সিনেমা দেখেছো, বাট ড্যানিশ ভিলেনোভ কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক একজন ফিল্ম ডিরেক্টর, যিনি আমাদেরকে উপহার দিয়েছেন কি কি সিনেমা আমি তোমাকে জাস্ট একটু বলি। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ডিউন সিনেমা, ডিউন পার্ট 1, ডিউন পার্ট 2, ডিউন পার্ট 3 এই বছরে আসতে চলেছে। তারপরে ইনসিডাইস, তিনি অ্যারাইভাল সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, প্রিজনার্স দিয়েছেন, সিকারিও দিয়েছেন, এসহ আরও অনেক অনেক সিনেমা দিয়েছেন। সো এই মানুষটা মানে ব্লেড রানার 2049 বানিয়েছে, মানে বুঝতে হবে তোমাকে দ্যাট হি জাস্ট পুট ইনটু দ্য সিনেমা সামথিং যেইটা অ্যাকচুয়ালি এই সিনেমাটাকে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হিসেবে রিপ্রেজেন্ট করতে পেরেছে। এবং এই সিনেমাটা এই কারণেই দেখা উচিত কারণ ড্যানিশ ভিলেনোভের নিখুঁত ডিরেকশন, রজার ডিকেন্সের অস্কার জয়ী সিনেমাটোগ্রাফি এবং রায়ান গসলিংয়ের দুর্দান্ত অভিনয় তোমাকে এক অন্য দুনিয়া নিয়ে যাবে। এবং সাইফাই অন্ধকারের এমন নান্দনিক রূপ আর কোথাও দেখা যায় না, টু বি ভেরি অনেস্ট। এবং এই সিনেমার মেইন মেসেজটা হচ্ছে মানুষ হওয়া মানে কেবল মাংস ও রক্ত নয়, নিজের অনুভূতি, আত্মত্যাগ আর সত্যের খোঁজে অবিচল থাকাটাই একটা মানুষের আসল অস্তিত্বকে প্রকাশ করে বা রিপ্রেজেন্ট করে। দ্যাটস হোয়াট আ হিউম্যান বিং ইজ, ঠিক আছে। এবং এইটাই এই সিনেমাটা বুঝি সিনেমার প্রত্যেকটা পরদে পরদে। সো যারা যারা এরকম ডার্ক সাইফাই জনরের সিনেমা দেখতে চাও, ইউ গাইজ ক্যান ওয়াচ দিস সিনেমা, অ্যান্ড এটা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক একটা সিনেমা, ঠিক আছে। সো রাইট নাও আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস, বিকজ যেহেতু কল আসেনি সো কলে যাচ্ছি না আমি এই মুহূর্তে, বাট কল আসলে ডেফিনেটলি আই উইল পিক ফোন কলস, ঠিক আছে। তো সে অবধি সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: কি?
1: হ্যাঁ পোলাও।
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
6: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
7: Radio Dinrat 93.6 FM. To light up your world.

0: Alright, welcome back once again. Shunshu Radio Dindra 93.6 FM. And Cholche Revive presents Lamppost. Fahad Aatsi, Tomar Shonge, Thik. Agarota Beje, 0.3 Minute, Mung Shomay Hoye Gyalo. Ehi Mohurte, Kisho Phone Call Pick On, Let's See Kara Kara Maka Phone Call. Hello, Assalamualaikum.
1: Hello, Assalamualaikum.
0: Waalaikum Assalam, Ke Bol Cho?
1: Aisha.
0: Aisha, Ki Abostha, Kemon Acho?
1: আলহামদুলিল্লাহ
0: ঔষধ খাওয়ার কথা বললো, ঔষধ খেয়েছি তারপরও কিচ্ছু হচ্ছে না। সো আমার কাছে মনে হয় বাসায় যে এটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? সো দোয়া করো যাতে বাসায় গিয়ে মাথা ব্যথা ঠিক করতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ দোয়া করো, দোয়া করো, আল্লাহ ভরসা, ঠিক আছে?
1: রেডিওতে কিচ্ছু শুনতে পাচ্ছি না
0: কেন
1: জানি না, বাসা থেকে একদম সিগন্যালই পাচ্ছে না।
0: আহার, এইটা তো খুব বাজে একটা অবস্থা। যাই হোক, আমি দেখি আমাদের যারা আইটিতে আছে তাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি যাতে তোমাদের ওখানে শোনা যায়, ঠিক আছে? বলো। পূর্ণতা,
1: হ্যাঁ,
0: তো ভাল লাগলে গাইতেই পারে, তে বিশেষ কি আর
1: বিশেষ
0: তোমার কথাও কানে নেওয়া শুরু করবে তখন আসবে রং ট্র্যাকে, ঠিক আছে? সো যে ট্র্যাকে আছে সেই ট্র্যাকে থাকতে দাও ওকে, ওকে? তাহলে ভালো করে টেস্ট এক্সাম দাও, ঠিক আছে? হ্যাঁ সেটাই, তাহলে তোমার প্যারা নেওয়ার দরকার নাই, ওকে? আজকের মতো বাই বাই। হ্যাঁ বলো কি গান? আশা করছি পুরো সজোরে থেকে যাবে। সো চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: रेडियो दिन रात 93.6 FM
1: लैंप पोस्ट ब्रॉट टू यू बाय रिवाइव।

Alright, welcome back once again to the end of the second hour. Shunsu Radio Dinra 93.6 FM and Cholche Revive Presence Lamp Post of Fahadachi Tomar Shonge Thik. দ্বিতীয় ঘন্টা শেষটা চলে যাব, তৃতীয় ঘন্টা সেই ঘন্টা কথা হবে, আড্ডা হবে আবারও, ঠিক আছে? ফেসবুক লাইভ হবে কি হবে না সেটা আমি তৃতীয় ঘন্টায় জানাচ্ছি, অলরাইট? সো সে অবধি তোমাকে যেটা করতে হবে সেটা আমার সাথে থাকতে হবে। আর এর মধ্যে যতগুলো টেক্সট জমে গেছে আমি একটু টেক্সটগুলো পড়ে ফেলি, বিকজ ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু রিড আউট অল দ্য টেক্সটস, রাইট? এবং রোহিত আমাকে জিজ্ঞেস করেছো যে ফেসবুক লাইভ আড্ডা হবে, আমি জানাচ্ছি তৃতীয় ঘন্টা। এবং আহমেদ রুবেল লিখেছো, আসসালামু আলাইকুম ফাহাদ ভাই, কেমন আছেন? একটা গানের রিকোয়েস্ট ছিল, যাবি যদি বাই পারফেস, চেষ্টা করবো ইনশাল্লাহ গানটা বাজিয়ে দেওয়ার। এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপে আমাকে জহুরা টেক্সট করে চলে গেছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জহুরা, আলহামদুলিল্লাহ ভেরি গুড। তোমার কি অবস্থা বলে দিই, বন্ধু আপনার বাসার সবাই কেমন আছেন? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং নিচু আজকে ছিলাম মাত্র ফ্রি হয়েছি, জানেন ভাই, আজকে আমি লাল শাক, তারপরে কই মাছ, তারপরে চিকেন রান্না করছি ফার্স্ট টাইম। বাহ, তো খাবারটা কেমন হয়েছিল সেটা একটু জানিয়ে দিও, সবাই কিরকম মতামত দিল সেটাও জানিয়ে দিও, ঠিক আছে? সো চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি তৃতীয় ঘন্টা, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

Right, welcome back in a new hour and a new day as well. Shunsu Radio, the Intuit 93.6 FM and Shoshir Revive presents Lamppost. আর ফাহাদ আছি তোমার সঙ্গে। ঠিক আজকের আয়োজনের তৃতীয় ঘন্টা শুরুটায় ঘুরি কাটা বলছি 12:01 এবং সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনের তৃতীয় ঘন্টা। তার পাশাপাশি তৃতীয়বারের মতো সবাইকে স্মরণ করিয়ে দিই আরও একবার যে তুমি কি ওকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো। এর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো 0287159985 এই নম্বরটাতে 0287159985 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে উৎস হোয়াটসঅ্যাপে অ্যান্ড হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 গেলি, সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন। সেই পোস্টও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ ইজ আজকে ফেসবুক লাইভ হবে না। কেন হবে না? ডিউ টু মাই সিকনেস, বিকজ আই এম ফিলিং সো সিক, দ্যাটস ওয়াই আই এম নট এবল টু ডু দ্য লাইভ। বাট অ্যাট দ্য সেম টাইম দ্য গুড থিং ইজ আজকে ভরপুর ফোন কলে আড্ডা হবে, ঠিক আছে? সো যারাই আমার সঙ্গে ফোন কলে কথা বলতে চাই, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু কল মি, বিকজ আই উইল পিক ইয়োর ফোন কলস অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, ঠিক আছে? সো এই মুহূর্তে চলে যাবো গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসবো আবারও। সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

খাপ, কাজল ভেজা নোনা ছাপ।

0: 6FM.
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM.

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
4: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
5: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: रेडियो दिन रात 93.6 FM.
1: Lamp Post brought to you by Revive.

0: Alright, welcome back once again. Shunshu Radio, Dinkwat Navy 3.6 FM. Shunshu Revive Presence Lamppost. Fahad Achi, the one from K. Tick Barrow, the Vijay Unish Minite, Bung Shome Puegalu. তোমাদের সঙ্গে ফোন কলে কথা বলার, ঠিক আছে? সো এক এক করে ফোন কল ধরবো, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো টুকটাক করে। আশা করছি সবার সঙ্গে বেশ দারুণ একটা আড্ডা হয়ে যাবে। সেটা হচ্ছে কারা ফোন করছো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। লাবিবা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমার বাসসবার কি অবস্থা?
1: এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ।
0: কোন মাসে দিল? দুই বছর আগে দিয়েছো। সো এসএসসি সময় শেষ ঘুরতে গিয়েছিলে, এরপরে এই দুই বছর ধরে বাসাবন্দি।
1: হ্যাঁ।
0: তো শেষ কোথায় ঘুরতে গিয়েছিলে?
1: ফ্যান্টাসি কিংডম।
0: ফ্যান্টাসি কিংডমে, আচ্ছা। তো আশা করছি স্মৃতিটা এখনো তরতাজা আছে, রাইট?
1: হ্যাঁ হ্যাঁ।
0: সো ফ্যান্টাসি কিংডমের বেস্ট রাইড তোমার কাছে কোনটা লেগেছিল সো ফার দুই বছর আগে?
1: রোলার কোস্টার।
0: বাহ, কেন?
1: ওইটা ওইটা যেই পরিমাণ ভয় লাগছে, তারপর মজাও লাগছে।
0: ওইটা অনেক থ্রিলিং ছিল না? মানে এই আমি পড়ে যাচ্ছি, এ আমাকে কেউ ধর, আমাকে কেউ ধর, এরকম ছিল অনুভূতিটা না?
1: আমার একটা ফ্রেন্ড তো পুরো কান্না করে দিছিল।
0: আল্লাহ। এসএসসি এসএসসি পরীক্ষার পরে কারা কারা ঘুরতে গিয়েছিলে?
1: আমরা ফ্রেন্ড, মানে ওইখানে হচ্ছে কি প্রথম আলো থেকে একটা অনুষ্ঠান করতে, ওই জায়গায় আমরা অ্যাটেন্ড
0: করছিলাম। ও আচ্ছা, ওকে ওকে ওকে ওকে ওকে। সো দ্যাট ওয়াজ রিয়েলি ফান, রাইট? এখন কি ঘোরাঘুরি মিস করো নাকি মনে হয় যে না দুই বছর ধরে বাসায় আছি, বাদ বাকি জীবনটা বাসায় থেকে গেলেই মনে হয় ভালো হয়, কোনটা?
1: না না না,
0: ঘুরতে যাওয়াকে প্রচন্ড মিস করো না? আশা করছি এবং দোয়া করছি তোমার জীবনে অতি শীঘ্রই এমন সুযোগ চলে আসুক, তুমি যেন মন ভরে ঘুরতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো বাই বাই। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো, কি গান?
2: সোহেল।
0: সোহেল, কি অবস্থা, কেমন আছো?
2: আপনার নামে তো অভিযোগ
0: আছে।
2: আমার নামে তো
0: মেয়েটার নাম্বারটা আমাকে একটু দিও, আমি ফোন করে ওকে বলে দিব না প্লিজ সুইসাইড করো না, এবং হোটেল সিগালের ইনফরমেশনটা তুমি সবাইকে লিক করে দাও।
2: আপনাকেই না ভাইরাল করে দেওয়া হবে ভাই।
0: ও, আমাকেই ভাইরাল করে দেওয়া হবে? তা করে দাও হোক, আমি একটু ভাইরাল হই।
2: অলরেডি ভাইরাল পারসন, আবার ভাইরাল হয়ে কি করবে?
0: তা সেটা তো তোমার আফসোস না থাকার কথা যে আমি আসলে ভাইরাল না হয়ে আসলে কি করব, তাই না? আমি তো চাই আসলে তুমি আমাকে ভাইরাল করে দাও।
2: আফটার আ লং টাইম ভাই, সাজিদ আমি।
0: কে কে?
2: সাজিদ সাজিদ
0: সাজিদ। আচ্ছা সাজিদ, কি অবস্থা, কেমন আছো? তুমি নিজে ভাইরাল হতে পারছো না দেখে আমাকে ভাইরাল করার চেষ্টা করছো। হ্যাঁ আচ্ছা, তুমি আগে বলো হোটেল সিগাল কোথায়? কক্সবাজারের কোন জায়গা হোটেল সিগাল?
2: ওই যে ডলফিন মোড়ের ডান পাশ দিয়ে যে একটা গলি যায় ওইদিকেই তো মনে
0: হয়। ও আচ্ছা, দেখো গাইস, এইবার তোমাদের আসল সত্য রিভিল করি, আমি নিজেও জানতাম না হোটেল সিগাল কক্সবাজারের ডানে, বাট ও জানে, ঠিক আছে? সো ও ও আচ্ছা, এইটা যদি চাপা হয় তাহলে আমারটা কি?
2: বস তুমি যাও যেখানে ইচ্ছা।
0: আমি পস, আমি যাই যেখানে ইচ্ছা।
2: তুমি তো 64 জেলায় ঘুরে যাবে
0: তোমার টাকায়। তাহলে কার স্পন্সরে?
2: ইওর ফাদার।
0: আমার ফাদারস এর, আমার ফাদারের স্পন্সরে?
2: অ্যাজ আই গেস।
0: ও মানে অ্যাজ ইউ গেসড, সো ও অনেক কিছু গেস করে ফেলে, দ্যাটস কোয়াইট নাইস। বাট মাঝে মাঝে এমন কিছু গেস করে ফেলো যেটা আসলে তোমার গেসিংকেই প্রশ্ন করে যে আর ইউ রাইট অর রং। না না না, আমি যদি রাগ করতাম তাহলে তো আমি হয়তো উল্টাপাল্টা রিয়্যাক্টই করে ফেলতাম। তা আমি কি সেটা করেছি বলো? তা আমি তো সেটা করিনি, তাই না? সো সেটা যেহেতু করিনি তার মানে তো আমি রাগও করিনি, তাই না? সো এই হচ্ছে কথা। যাই হোক, বাট থ্যাংক ইউ, তোমার স্ক্রিপ্টটা ভালো হয়েছে, বাট এক্সিকিউশনটা আরো একটু ভালো হতে পারতো, তাহলে একটু রিয়েলিস্টিক লাগতো।
2: ওইভাবে করতে পারলাম না।
0: এক্স্যাক্টলি, এটাই তোমার ব্যর্থতা, এই জন্য আমি রাগ করি নাই।
2: হ্যালো,
0: বাই দ্য ওয়ে, আজকের মতো বাই বাই, দুই মিনিটই বেশি হয়ে গেছে। বলো বলো কি গান বলো? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, বাই বাই। সো কথা হয়ে গেল সাজিদের সঙ্গে, এবং রাইট নাও চলে যাবো গানে। গান কমার্শিয়ালের পর ফিরে আসছি, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও 3.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: Experience করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
4: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
5: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
6: ল্যাম্পপোস্ট ব্রট টু ইউ বাই রিভাইভ।

0: Alright, welcome back once again. Shunsho Radio 3.6 FM and Cholche Revive Presents Lamp Post. Rafaad Achi, Tomar Shonge Tika. 12টা বেজে 32 মিনিট এবং সময় হয়ে গেল ফোন কল পিক করেন। লেটস সি আমাকে কারা কারা ফোন করছো, ঠিক আছে? অলরাইট, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। রিনা, কি অবস্থা, কেমন আছো?
1: আছি।
0: আছো আর কি, আল্লাহ যেভাবে রেখেছে। তা বলো রিনা, তোমার কাছ থেকে একই জিনিস জানতে চাই, সবশেষ কোথায় ঘুরতে গিয়েছিলে আর কবে গিয়েছিলে? হুম হুম, মিরপুর দুই কোথায় গিয়েছিলে?
1: মিরপুর দুই হচ্ছে এক আন্টির বাসায় গেছিলাম।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঘোরাঘুরির মধ্যেই থাকা হয় তাই তো?
1: না,
0: ঘোরাঘুরির মধ্যে থাকা হয় না। সেই দুই মাস আগে আন্টির বাসায় ঘুরতে যাওয়ার আগে কোথায় ঘুরতে গিয়েছিলে, কবে ঘুরতে গিয়েছিলে?
1: আর আগে ঈদে বাড়িতে, না না, কুরবানি ঈদের পরের পরের দিনের পরের দিন
0: বাড়িতে গিয়েছিলে?
1: না, বাড়িতে না,
0: তাহলে
1: এক কাজিনের বাসায়।
0: ও, কাজি, কাজিনের বাসায়। আচ্ছা, ঠিক আছে। সো ঘোরাঘুরি মানে তোমার কাছে হচ্ছে কারো না কারো বাসায় বেড়াতে যাওয়া?
1: মোটামুটি
0: মোটামুটি তাই আমরা ধরে নিতে পারি, কারণ তুমি
1: ঘোরার জায়গা নাই আসলে,
0: আর কোথাও ঘোরার জায়গা নেই। আরে,
1: এখানে ট্রাফিক ট্রাফিক,
0: যেখানে তাকাও শুধু ট্রাফিক আর ট্রাফিক। কি দুঃখ মেটার, কেন যে এত ট্রাফিক ওর জীবনে, যার কারণে ও খালি আন্টির বাসার কাজিনের বাসা ছাড়া কারো বাসা দেখে না।
1: জানো
0: কি হয়েছে,
1: ঢাকা ফার্সিটির ওই পাশে যাব।
0: হ্যাঁ,
1: বিকালে আসরের নামাজের পরে বের হইছি।
0: হুম হুম, হেঁটে গেলেই তো 5 মিনিটে চলে যেতে পারতে। ও মাই গড, ঠিক আছে, থ্যাংক ইউ রিনা ফর লেটিং আস নো যে তোমরা। নতুন কেউ আসবে তোমাদের জন্য। আমি যদি না থাকতাম তাহলে তো গত সপ্তাহে আমাকেও দেখতে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সো কথা হয়ে গেল রিনার সঙ্গে, মোস্ট প্রবলি আমি আরেকটা ফোন কল পিক করতে চাই, এবং যারা ফোন করবে আই উইল গেট ইউ গাইজ অন আ ফোন কল। অলরাইট, সো দেখি কে ফোন করো। এদিকে আমি কিছু টেক্সট পড়ে ফেলি। আমাকে হচ্ছে টেক্সট করেছে জহুরা, লিখেছো, ভাইয়া আমি শাকে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, সব থেকে মজা হয়েছিল মাছ রান্নাটা, আমার খালু অনেক পছন্দ করছে। বাহ, মাশাআল্লাহ, তো তুমি তো বিয়ের আগেই রান্না বান্না সব শিখে যাচ্ছ, সো বিয়ে ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। সো কিপ ইট আপ অ্যান্ড ভেরি বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং ফিউচার। আরেকটা ফোন কল পিক করে নিলে থেকে ফোন করেছো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ওকে, সরি, আই হ্যাভ টু ডিক্লাইন দ্য ফোন কল, বিকজ ফোন দিয়ে কথা না বললে আলটিমেটলি আমাকে কেটে দিতেই হয় ফোন কল। সো রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি একদম এই ঘন্টা শেষ পর্যায়ে। শিল্পীর সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

right, welcome back to the end of the third hour. Shunshu Radio Dindo 3.6 FM and Shunshu Revive Presence Lamppost. Fahad Achi, Tomar Shonge, Thik. 12টা বেজে 45 মিনিটে এবং আমরা কিন্তু তৃতীয় ঘন্টা শেষটা চলে এসেছি, চলে যাবো সর্বশেষ ঘন্টায়। সেই ঘন্টা কথা হবে আড্ডা হবে আবারও। এবং সবচেয়ে বড় কথা, আমাকে হাফিজা টেক্সট করেছো, লিখেছো যে লাইভে আসলা না। ওয়ে মিস্টার, না লাইভে আজকে আসিনি, বিকজ আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা এবং জ্বর জ্বর ভাব, যার কারণে আমি খুবই খুবই সিক ফিল করছি এবং এই কারণে আসলে ফেসবুক লাইভে আসা হয়নি। বাট আশা করা যাচ্ছে অতি শীঘ্রই তোমার সঙ্গে ফেসবুক লাইভে কথা হবে, আড্ডা হবে রাতে, ঠিক আছে? কারণ আমি মাথা ব্যথা, এমন একটা মাথা ব্যথা আমার রিসেন্ট টাইমে হচ্ছে যে মাথা ব্যথা উঠলে আমি ওষুধ খেলেও সেই মাথা ব্যথা নামে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে আমার ভয়ঙ্কর রকম কষ্ট হয়, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ফেসবুক লাইভে আজকে আসা হয়নি, বাট ফেসবুক লাইভে আড্ডা হবে, কথা হবে, ঠিক আছে? সো ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট ফর দ্যাট আ লিটল বিট। আর রাইট, চলে যাই গানে। গান কমার্শিয়ালের পর ফিরে আসি আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায়। সে অব্দি সাথেই থাকো, সুস্থ থাকো। রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

বলেছিলাম আমি চলে যাব, তখন কেন কাঁদনি? একের পর এক ভুল করেছি, তবু কেন আটকাওনি? যতক্ষণ তুমি জিতছ, প্রত্যেকটা মানুষ তোমার সাথে। তুমি একবার হেরে যাও,

Right, welcome back to the last hour of Revive Presents Lamppost. Fahad Achi tomar shonge thik ajker ayojoner ekdom shorboshesh khondai tar pashapashi shorboshesh barer moto shobai ke shoron koriye dei aro ekbar je tumi ki ki bhabe amake shunte paro. So definitely frequency then 93.6 megahertz e shunte paro, pashapashi amader official apps tio tumi Google Play Store othoba App Store theke download kore shunte paro, tar pashapashi amader official website www.radiodinrat.fm ekhane je tumi live stream e amake shunte paro ar jukto hote paro. Thik hocche tinta bhabe amake phone korte paro 0287159858 ei number tate, 0287159858 ei number tate chhara pabe amake whatsapp e text korte paro 01777077769 ei number tate, 01777077769 ei number tate chhara page pabe amake tumi facebook amader official facebook fan page radio din rat 93.6 fm e gele shekhane amar latest post page যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো. সো আমি তোমাকে ওয়েলকাম করছি. অ্যাট দ্য সেম টাইম রাইট নাও হোয়াট আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ এন্ড দেন আই এম গোনা কাম. সো টিল দেন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড.

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
1: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
2: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক ধারণ করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
3: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
4: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
3: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
4: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
5: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
6: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
7: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
8: রেডিও দিনরাত 93.6 FM। ল্যান্ড পোস্ট ব্রট টু ইউ বাই রিভাইভ।

0: Alright, welcome back once again. শুনছো রেডিও 93.6 FM চলছে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প। আজ আছি তোমার সঙ্গে ঠিক 1:17 এবং সময় হয়ে গেল আরো কিছু ফোন কল পিক করার। অ্যান্ড লেটস সি আমাকে কারা কারা আরো ফোন করছো, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম।
1: হ্যালো,
0: কে বলছো?
1: হ্যালো ফাহাদ।
0: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কে বলছো?
1: কিকলি বলছি।
0: কে?
1: তিতলি। তিতলি
0: তিতলি
1: আজকে
0: ফোন। আচ্ছা, আজকে ফার্স্ট আমাকে শুনছো নাকি ফোন করছো, কোনটা?
1: মানে আগে থেকে শুনছি, আজকে ফোন করছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে তোমাকে কে বাধ্য করলো আমাকে ফোন করার জন্য?
1: না, আমি নিজেই ফোন করছি।
0: ও,
1: আজকে জানো তোমার নাম্বার আমি ভুল উঠেছিলাম।
0: আচ্ছা,
1: এরপরে ফোন দিতে দিতে ধরে না, পরে লাস্টে যখন লাস্ট আওয়ারে বললো না, তখন এটা আমি ঠিক উঠাইছি।
0: আচ্ছা, তিতলি কোথেকে ফোন করেছো?
1: আমি হচ্ছে ঢাকা উত্তরা থেকে বলছি।
0: উত্তরা থেকে বলছো? বাহ। সো
1: তিতলি, আরে আমি যেন ফোন দিতে আসি, বুঝছো? আমি কথা বলে উঠছো, এগুলো আমার বুক থেকে উঠছে।
0: ওকে ওকে, বি কাম এন্ড টেক আ ব্রেথ। তুমি অনেক ইয়ে হয়ে আছো, মানে কি বলে এটাকে, যে অনেক বেশি কশেস হয়ে আছো, অনেক বেশি আসলে, মানে একদম কি বলবো, ফাস্ট হয়ে আছো। এক্স্যাক্টলি, কেন, মানে ওয়াই আর ইউ দ্যাট এক্সাইটেড?
1: আমি এই ফার্স্ট রেডিও কারোর সাথে কথা বলছি।
0: এ ফার্স্ট তোমার জীবনে রেডিওর কারোর সঙ্গে কথা বলছো?
1: হ্যাঁ।
0: আচ্ছা,
1: ইভেন মানে তুমি,
0: আচ্ছা, তো তুমি মানে আমার শো এর এমন কি শুনে তোমার ভাল লাগে যার কারণে আসলে তোমার আজকে মন চাইলো যে আমি একটা ফোন করি?
1: না মানে আমি অনেকদিন ধরে ফোন দিতে চাচ্ছি, কিন্তু মানে আমার ওরকম ব্যালেন্স থাকে না, মনে
0: না
1: মানে
0: সেটা তো আমি
1: আমার ফোন
0: বুঝতে
1: চালাইছিলাম
0: পেরেছি।
1: তো, এখন নিজের ফোন চালাই।
0: আচ্ছা, বাহ বাহ বাহ বাহ,
1: তোমার জন্য আলাদা করে আমি টাকা ভুজছি।
0: আমার জন্য এইটাই আমি জানতে চাই, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, আমার শো এর তোমার কি এমন ভাল লাগে যেটার কারণে আসলে তুমি এত বেশি এক্সাইটেড? ও আচ্ছা, থ্যাংক ইউ, মানে এইটাই দ্য বেস্ট রিজন অফ কলিং মি। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
1: তোমার সাথে কথা বলতে পারছি।
0: ওকে, ফাইন, এন্ড দ্যাটস হোয়াই ইউ আর ফিলিং সো লাকি। ওকে, ফাইন, থ্যাংক ইউ ফর লেটিং আস নো দ্যাট দ্যাট ইউ আর ফিলিং রাইট নাও।
1: আমি কিন্তু তোমাকে ফোন করব। হ্যাঁ,
0: আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, পাবে পাবে, আশা করা যায় পাবে এখন থেকে, ঠিক আছে? তাহলে তিতলি,
1: মনে রেখো আমার নাম কিন্তু তিতলি, বুঝছো?
0: আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ তিতলি, আই উইল রিমেম্বার ইউ, ঠিক আছে? তাহলে আজকে
1: ওকে, বাই বাই।
0: সো কথা হয়ে গেল তিতলির সঙ্গে, আরও একটা ফোন কল পিক করার চেষ্টা করব। ইফ আই উইল গেট এনি আদার ফোন কলস, ডেফিনেটলি আই উড লাভ টু পিক অ্যানাদার ওয়ান। বাট বিফোর দ্যাট, আই জাস্ট রিয়েলি ওয়ান রিড আউট অ্যান্ড চেক আউট অলসো দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ গিভেন টু মি গাইস। আমি জাস্ট একটু নতুন করে দেখতে চাই যে আরও নতুন কিছু টেক্সট এসেছে কিনা। অলরাইট, আমার সঙ্গে আছো শারিয়ার হক সাদ, অর্থাৎ অন্তর আছো আমার সঙ্গে, নতুন করে যুক্ত হয়ে গেছো উসমান গনি ভাই, এদিকে যুক্ত হয়ে গেছো আমার সঙ্গে চৌহুরা আছো, এবং চৌহুরা লিখেছো আপনি এইভাবে বলতে পারলেন ভাইয়া, আমি আপনি খুবই ভালো করে জানেন যে আমি বিয়েটা করতে চাই কি না। আহা, তুমি সেন্টি খাচ্ছ কেন? তোমাকে তো কষ্ট পাওয়ার কোনো কথা বলিনি আমি জহুরা, তাই না? দুষ্টুমি করেছি। সো যাই হোক, চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম
1: 2 সেকেন্ড।
0: কি বলো,
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: রেডিও দিন রাত 93.6 FM।

শুনছেন রেডিও দিন রাত 93.6 FM লাইট আপ ইওর ওয়ার্ল্ড ল্যাম্পপোস্ট ব্রট টু ইউ বাই রিভাইভ।

Alright, welcome back. Once again, it's 1:35 o'clock. চলছে রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট ফাদ আছি এবং পুরোটা আয়োজন জুড়ে তোমার সঙ্গে ছিলাম, ঠিক আছে? সো এই মুহূর্তে যার সঙ্গে কথা হয়নি আজকে পুরো শো জুড়ে, যে অনেকবার ফোন করেছিল হয়তো আমার সঙ্গে কথা বলার জন্য, সেই বন্ধুটা ফোন করতে পারো যার সঙ্গে আমার কথা বলা বাকি আছে, তাহলে তার সঙ্গে কথা হয়ে যাবে, ঠিক আছে, একদম শেষ মুহূর্তে এসে। বিকজ সবার সঙ্গে কথা হয়ে যায়, বাট কিছু মানুষ থেকে যায় যারা হয়তো আমাকে অবজেকশন দেয় পরে, যে ভাইয়া আমরা ফোন করেছি কিন্তু ফোনে পাইনি, যার জন্য তোমার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি। সো ইউ গাইজ ক্যান কল মি রাইট নাও অর এলস আমি গানে চলে যাব, ঠিক আছে? বিকজ আমার কাছে মনে হয় যে আমার কোনো বন্ধুর সঙ্গে আসলে কথা বাদ থাকা উচিত না, সকল বন্ধুর সঙ্গে একটু একটু করে হলেও আসলে কথা বলা উচিত। তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে পেলে ডেফিনেটলি আই উড লাভ টু টক উইথ দ্যাম। অলরাইট, সো আমি দেখতে পাচ্ছি আমাকে জহুরা কিছু একটা লেখার চেষ্টা করছো, সো ডেফিনেটলি জহুরা তুমি লিখে পাঠাতে থাকো, ততক্ষণ আমি গানে চলে যাই। গান কমার্শিয়ালের পর ফিরে আসি আজকের আয়োজনে একদম শেষবারের মতো, সেদিন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

শুনছেন দিনরাত রেডিও দিনরাত রেডিও দিনরাত 93.6 FM 6 FM 6 FM 6 FM 6 FM

Alright, welcome back for the last time for today's show. Shunshu Radio Dindra 3.6 FM and Cholchila Tara Shamajure Revive Present Slam Post of Fahadatsi Abong Chilam Tomashonge Puruta Ajan Jure. So Achkir Moto Ikantiki Bidanita Hotse Bidana Regret Protector Bontoke Jane on a Bishitunuba Jarajara Puruta Ajan Juramashonge Silabong Akon of the Achu Tikra Dutor Contact on the Juno Taktak Special Segment, which is called Cassette Player. So definitely she segment a Shunajo Tikatse Ebong Akishonga with the Krasi Jurama Gilicho Bayap Nikalke Live Mimer Kotha Shun. বললেন না যে আমি শুধু আপনার কাছে সবসময় নিজের দুঃখের কথা বলি, সবাইকে দুঃখের কথা বলা যায় না, আপনার কাছে আমি সবসময় এমন কথা বলি যেগুলো আমি কারোর সামনেই বলতে পারি না, আই নো দ্যাট ঝোড়া, অ্যান্ড দ্যাটস ওয়াই আই রিয়েলি রিয়েলি রেসপেক্ট দ্যাট থিং দ্যাট ইউ অ্যাকচুয়ালি প্রেফার অনলি ওয়ান পার্সন ইন দ্য ওয়ার্ল্ড হু ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস বাই ডিপিং ইন টু ইউর হার্ট অ্যান্ড acknowledge those things jeta ekta manusher jonno ashole bojha uchit jana uchit kora uchit so ami chesta kori sob shomoy manusher byapar ta ke bojhar manusher byapar gulo ke upolobdhi korar nijer jayga theke nijeke oi jaygate rekhe so that's why ami uta puchhte pari thik ache bong likhechu shabdhane bashay jaben bhayas allah hafiz bhai assalamu alaikum wa alaikum assalam aur jene dua koro jene shabdhane bashay jete pari thik ache so ajke moto ekhan theke bidai ni kotha hobe adha hobe abaro agami kal rate thik 10 ta theke 2 obdi ruchi presence whisperer inshallah সবকিছু ঠিকঠাক থাকলে সো আজকে আমাদের এখান থেকে বিদায় নিই সবাইকে জানাই শুভরাত্রি সকলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর মোস্ট ইম্পর্টেন্টলি সবসময় সবসময় সবসময় শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড

0: cassette player. 93.6 FM.
1: Experience করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM.

0: Radio Dinrat 93.6 FM to light up your world.
1: Experience করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়াম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডিমিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডিমিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুন রান্না।

স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: Radio Dinrat 93.6 FM. To light up your world.

0: এখন সময় ভোর 4টা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এতে রয়েছে নিরাপত্তা যব্যাহত থাকে সুবহে সাদিক পর্যন্ত। আল কোরআন।

রমজান মাস, এ মাসেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: এখন সময় ভোর 5টা।
1: সালিয়াছি সবিজ যোগেশ দিয়ে।

0: I'm gonna sit right down and cry over you. I wanna sit right down and cry over you. I'm gonna sit right down and cry over you.
1: হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো?
2: রাধুনী রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুন রান্না।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: রেডিও দিনরাত 93.6 FM।

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কিন্তু শুকাই না রে। এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কিন্তু শুকাই না রে। বলো তেমনি মানুষ, তেমনি মানুষ ঘোরে ফেরে।

শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM. রেডিও দিনরাত 93.6 FM. To light up your world.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
1: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
2: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM.
1: Yes, y'all, you're now rocking with the best black thought from the legendary Roots crew in the flesh. I slid up in here with the brothers from the Marley family, Creston. We gon' set.

0: রেডিও দিনরাত ঘড়ির কাঁটা,
1: এখন সময় সকাল ৬টা।
2: Soul Factory brought to you by Joy.
3: ওরে দিলি দরিয়ার মাঝে রে ভাই,